অনেক সময় হয় যে একলা অনেকটা পথ যেতে হয়, আর সেই সময় মনে হয় যে ঠিক আছে একটা বই নিয়ে নেব আর তারপর পুরো রাস্তাটা আমরা সেই বই পড়তে পড়তেই কাটিয়ে দেব। কিন্তু দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তের মধ্যেই যেন সেই সময়টুকু পার হয়ে গেল, আর সেই পথের দূরত্বটাও যেন মনে হলো অনেক কম। সেই মানুষটা যার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না, কোনোদিন তার সঙ্গে আর কথাও হবে না, কিন্তু তার সঙ্গে কাটানো সেই যে মুহূর্তটা, সেই যে সময়টুকু, সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা। আর সেখানেই আপনার সঙ্গে শেয়ার করলাম এমন একটা মুহূর্তের কথা, যে এমন অনেক সময় তো আমাদের হয় যে আমাদের একলা কোথাও হয়তো জার্নি করতে হচ্ছে, আর সেখানেই আমাদের দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে আর হয়তো কোনোদিন দেখা হবে না, কিন্তু সেই যে স্মৃতিটুকু সেটা কিন্তু থেকে গেছে আজও। আমাদের আজকের এই যেতে যেতে পথে দেখার গল্প নিয়ে আমরা থাকব আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আঁকা বাঁকা সরু পাহাড়ি পথ বেয়ে চলা, আর সেই পথে চলতে চলতে নানা রকমের ছবি। কোথাও বা পাহাড়ি গাছগুলোতে ফুটে আছে অপূর্ব সব ফুল, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা, আর তার সেই অপূর্ব জলের শব্দ, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো একে অপরের সঙ্গে খেলা করছে, আর সেই সব দৃশ্য দেখতে দেখতে পথ চলা, আর তারপর সেই টিলার ওপরে গিয়ে পৌঁছানো, আর সেখান থেকে অপূর্ব দেখা সেই সূর্যাস্ত। তারপরে হয়তো অনেকবার সূর্যাস্ত দেখা হয়েছে, কিন্তু সেই দিনের সেই যে সূর্যাস্ত যা এক অপূর্ব মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিল, সেটা হয়তো একেবারে অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছিল। তাই পরে যতই সূর্যাস্ত দেখা হোক না কেন, সেই দিনের সেই সূর্যাস্ত, সেই যে মুহূর্ত, সেই যে ছবি, সেটা আজও মনের মধ্যে এখনো গেঁথে রয়েছে। আর সেই রকমই আমাদের পথে দেখা, যেতে যেতে নানা রকমের দৃশ্য, নানা রকমের মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের এই আড্ডা অবশ্যই জারি থাকবে, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা নিয়ে। আসলে আমাদের এই যে প্রতিদিনের পথ চলা, সেখানে যেতে যেতে আমরা কত রকমের দৃশ্য প্রতিদিন দেখছি, তার মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা আর সেভাবে মনে রাখি না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা সারা জীবন মনে রেখে দিই, সেগুলো আমাদের স্মৃতির মধ্যে থেকে যায়। আর সেগুলোকেই আমরা মাঝে মাঝে যখন মনে করি, তখন আমাদের মন একেবারে অন্যরকম হয়ে যায়, একেবারে একটা অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে দেয়। আর সেই সব মুহূর্তের গল্প নিয়েই আজ আমরা ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মার নদী থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: হাডি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতেই হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আপনি শুনছেন জাস্ট গান শুধুমাত্র রেডিও বাংলানে.com এ মন যখন নিরুদ্দেশ।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

রেডিও বাংলানি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি, আর তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো খবর, মানে ভালো ভালো ঘুরতে যাওয়ার জায়গা, ভালো ভালো গান, সব কিছু থাকবে আজকের এই দিনে। মন ভালো করার গান, নতুন করে আর এক্সট্রা করে কিচ্ছু বলার নেই, তার কারণ আছে। এটা আমাদের মনটাকে ভালো করার জন্য ভালো ভালো গান অলরেডি আমি সাজিয়ে রেখেছি শুধুমাত্র আপনার জন্য। তাই বেশি কথা বলবো না, যাই একটু আড্ডা। আড্ডার প্রথম ভাগে কী কী রয়েছে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাংলানে.কম এ আমি রূপিনা আছি এবং আজকে মন ভালো করার দিন। আর মন ভালো করার দিন যখনই আসে তখন মনে হয় না ঘুরতে যাওয়ার কথা বলি, ঘুরতে যাওয়ার কথা বলতে শুনতে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। আর সেটা যদি হিমালয়ের কোলে কোনো একটা গ্রামের গল্প হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাকে নিয়ে যাব হিমালয়ের কোলে, কোথায় বলুন তো, একটা ছোট্ট ছবির মতো সুন্দর গ্রাম যার নাম পাবং। আর পাবং এর এই সৌন্দর্য অর্থাৎ গ্রামের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেনই।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জন্য আমরা পাবং এর কথা বলছি, হিমালয়ের কোলে সেই ছোট্ট গ্রাম পাবং। আর সেখানে যেতে গেলে আপনাকে এনজিপি যেতে হবে। এনজিপি যাওয়ার জন্য যে কোনো ট্রেন আপনি ধরতে পারেন, তারপর আপনাকে গাড়ি বুক করতে হবে কালিম্পং যাওয়ার জন্য। এবং কালিম্পং যাওয়ার পথে আপনার পড়বে সেই পাবং, বা আপনি ওখান থেকেও একেবারে ডাইরেক্ট পাবং যাওয়ার জন্য বুক করতে পারেন। এই যে পাবং, ছবির মতো সুন্দর গ্রাম, এখানে কেন যাবেন? এখানে আপনি নিজের সাথে নিজের সময় কাটাতে যাবেন, নিজেকে এক্সপ্লোর করতে যাবেন পাহাড়ের কোনো একটা কোলে। আর এই পাবং এর সাথে একটাই জিনিস আমার মনে হয় যে অফবিট ডেস্টিনেশনগুলো এক একটা মানুষের কাছে এক এক রকম, কারণ সেই মানুষগুলো সেই অফবিট ডেস্টিনেশনকে নিজের মতো করে এক্সপ্লোর করে। আর পাহাড়ে এই ছোট্ট গ্রাম পাবং কিন্তু ঠিক সেই রকমই।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পাবংয়ের কথা বলছি যখন, তাহলে বলেই দিই পাবংয়ের রাস্তা কিন্তু খুব দুর্গম, তাই রাস্তায় কিন্তু বাস চলে না, সার্ভিস ট্রেকার যায়। কিন্তু যদি আপনি চান সার্ভিস ট্রেকারে যেতে, তাহলে আপনি যেতে পারবেন না, কারণ সেখানে বাদুর ঝোলা ভিড়, এবং তার সাথে সাথে অবশ্যই বলবো মেঘলা আকাশ, আর তার সাথে সাথে ঝোড়ো হাওয়া, আর তার সাথে সাথে যদি একটা জায়গায় নেবে নির্জন অরণ্য খুঁজে পান, তাহলে বুঝতেই পারবেন আপনি পৌঁছে গেছেন পাবং। আর তার কাছাকাছি লেখা থাকবে ওয়েলকাম টু পাবং, ছোট্ট গ্রাম। আর সেই ছোট্ট গ্রামটা ছবির মতো সুন্দর, যেখানে রয়েছে অনেক অনেক সবুজ অরণ্য, বা কোথাও ঘন বাঁশবন, আবার কোথাও রয়েছে হীরের নেকলেসের মতো সাজানো তুষার শৃঙ্গ।

পাহাড়ের কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সবার আগে আমাদের মন কি টানে কি টানে বলুন তো? ঘুম থেকে উঠবো, জানলাটা খুলে যেন শৃঙ্গ দেখতে পাবো, বরফে মোড়া পাহাড়গুলো। ঠিক সেই রকমই পাবংয়ে গেলে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা 1, 2 এবং কুম্ভকর্ণ ও মা কালু। সেইগুলোর ওপরে যখন সূর্যের আলোর ছটা পড়ে, আহা কি যে দারুণ লাগে। আর যদি কুয়াশা না থাকে তাহলে তো কোনো কথাই নেই, বলে না সোনে পে সোহাগা, ঠিক সেই রকমই। ঠিক সেই রকমই একটা সুন্দর গ্রামের কথা বলছি আপনাকে, যার নাম পাবং। এবং পাবংয়ের সাথে সাথে যদি আরও কিছু ঘুরতে চান, সেখানে রয়েছে চুইকিম এবং চারখোল, এইটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে আবার নিজের মতো করে জায়গাটাকে এক্সপ্লোর করে পৌঁছে যেতে পারেন আবার নিজের গন্তব্যস্থলে। আবার চাইলে কালিম্পং অন্য একটা রুট ধরে কার্শিয়াং ঘুরতেই পারেন। তাহলে এই হিমালয়ের কোলে পাবং একটা নতুন কিন্তু ঠিকানা। কেমন লাগলো আজকের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

আমি আগন্তুক, আমি বার্তা দিলাম টু ইউ, টু ইউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউ অ্যান্ড টু এভরিওয়ান হিয়ার। কঠিন অঙ্ক এক কষতে দিলাম, এ প্লাস ডি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু সি কলেজ স্কোয়ার।

নিয়ে চলছে, আমেরিকায় আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন কি ভাবছে, ভিয়েতনাম এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বরফে গলছে। এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা, ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই। সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই? আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

0: ঠোঁট থেকে লিপস্টিক কোন ফাঁকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম, হিয়ার আই অ্যাম, আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক কষ্ট দিলাম, এ প্লাস বি হোল না এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
3: Radio partner, radiobanglanet.com.

এতক্ষণ আপনি শুনছিলেন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই ঘন্টায় আমি আপনাকে নিয়ে হারিয়ে যাব রং বেরঙের এক নতুন দুনিয়ায়, হঠাৎ হারিয়ে যাওয়া। আচ্ছা, আমরা যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই কারোর ওপর অভিমান করে, সেই মানুষটা কি আমাদের খুঁজবে? এরকম হয়তো আমাদের সারাক্ষণ আমাদের মাথায় চলে যে যেই মানুষটার ওপর আমি অভিমান করে আছি এবং সেই মানুষটা কি আমাকে খুঁজছে বা খুঁজবে। আপনিও নিশ্চয়ই চাইছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে খুঁজুক, বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন সেই মানুষটা আপনাকে খুঁজে বেড়াক, আর তার চোখে আপনি সেই খোঁজার স্বাদটা উপভোগ করুন। হয়তো সেই মুহূর্তেই পারবেন না, যখন আপনাকে খুঁজে পাবে সেই মুহূর্তে যখন আপনি আপনার প্রিয় মানুষটা বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন তার চোখে যখন সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন, সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপাতত একটা গান শুনতে শুনতে হারিয়ে যাই, সঙ্গে আমাদের সেই মানুষটা যার সঙ্গে আমি অভিমানের পাহাড়ে উঠে এক নতুন উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: ফিরেলাম একটা মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন রং বেরং অ্যানির সঙ্গে। কথা হচ্ছিল হারিয়ে যাওয়া নিয়ে। আমরা সবাই হারিয়ে যেতে ভালোবাসি এবং ছোটবেলায় আমরা সবথেকে বেশি হারিয়ে যেতাম গল্পের বইয়ের পাতায়। গল্পের বইয়ের চরিত্রদের মধ্যে যাপন করে হারিয়ে যেতাম সেই জায়গায়। গল্পের বইয়ের চরিত্রগুলো এতটাই কাছের ছিল এবং মনে হতো সেই চরিত্রটা যেটা আমি পড়ছি সেটা আমি নিজে। আর গল্পের বইতে হারিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমরা অনেকেই পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়তাম। আর এটা টের পাওয়ার সাধ্য হয়তো বাবা মায়েরও সেই সময় থাকতো না, বুঝে হয়তো ঠিকই যেত, কারণ মনে মনে পড়াটা ছোটবেলায় নট অ্যালাউড ছিল। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও কিছু গানের সঙ্গে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।
1: ও জীবন ছাড়িয়া যাস নে,
0: কিছু গানের সঙ্গে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

প্রতীক্ষার অবসান। আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ছোটবেলায় যে ব্যাপারটা সব থেকে বেশি ভয় করত, বড় হওয়ার পর সেই বিষয়টাকেই আলিঙ্গন করতে ইচ্ছে করে, অর্থাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে। বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক রকম প্রেশার আসে, কাজের প্রেশার, পরিবারের প্রেশার, প্রেমিক প্রেমিকার প্রেশার, যে প্রেশারটা ভীষণভাবে আমাদের হন্ট করে কিছু কিছু সময়, সব ক্ষেত্রে নয়, বিয়ের প্রেশার, কোনো না কোনো প্রেশার ঠিক আসছেই। আর যখনই প্রচুর প্রেশার আসে তখন মনে হয় একটু হারিয়ে যাই, একটু কোথাও নিজের মতো সময় কাটাই, একবার হলেও মনে হয় সব কিছু ছেড়ে হারিয়ে যাই। আমার তো ভীষণ হারিয়ে যেতে ইচ্ছা করে পাহাড়ে, কারণ পাহাড়ের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব আছে আমার। আমার খুব ইচ্ছে করে আমি একা পাহাড়ে যাব এবং আমার যত মনের কথা সব আমি পাহাড়কে গিয়ে জানাবো। পাহাড় কিন্তু কখনো কাউকে ফেরায় না। আচ্ছা, আপনি কি কখনো পাহাড়ে হারিয়ে গেছেন, বা এমন কোনো মানুষের সঙ্গে পাহাড়ে গেছেন যেখানে আপনাকে খুঁজে পেতে কেউ চায়নি, বা আপনি কাউকে ধরা দিতে চাননি? শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নিহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

আপনিও নিশ্চয়ই হারিয়ে গেছেন গান শুনতে শুনতে। হ্যাঁ, আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের কণ্ঠস্বর শুনলেই আমরা হারিয়ে যাই এক অন্য জগতে। কখনো গান শুনে হতে পারে, কখনো কবিতা শুনতে শুনতে হতে পারে, কখনো গল্প শুনতে শুনতে হতে পারে। কণ্ঠস্বরে অদ্ভুত মাদকতা থাকে, সেই কণ্ঠস্বর শুনলে আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আপনারও নিশ্চয়ই এমন কোনো মানুষ আছে যার কণ্ঠস্বর শুনলে আপনি হারিয়ে যান, মনেই হচ্ছে একটু যদি জানাতে পারতাম অ্যানিকে, জানিয়ে দিন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 4475039657 12। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি কার কণ্ঠস্বর শুনলে হারিয়ে যান নিজের মতন করে। শুনতে থাকুন।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ। অনেক সময় আমরা বিশেষ কোনো মানুষের ভাবনায় হারিয়ে যাই, সেই মানুষটাকে কল্পনায় নিয়ে আমরা হারিয়ে যাই, বা এমন কোনো জায়গায় নিজেকে নিয়ে উপস্থিত হই সেখানে হয়তো সেই মানুষটার কোনো অস্তিত্বই নেই কিন্তু তাও হারিয়ে যাই। এরকম হারিয়ে যাওয়ার নানান গল্প নিশ্চয়ই আপনারও আছে, আমাকে লিখে জানান 4475039657 12 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে জানাবেন আপনি ঠিক কী কীভাবে কোন জায়গায় হারিয়ে গেছেন। এবার সময় এসেছে আমার হারিয়ে যাওয়ার, কারণ সময় বলছে এই একটা ঘন্টা শেষ। তাই আবার আসবো আগামীকাল আপনার সঙ্গে আড্ডা দিতে, আপনার হারিয়ে যাওয়ার গল্প শুনতে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে থাকবেন আপনি কিভাবে কোথায় হারিয়ে গেছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও একবার মনে করিয়ে দিই 4475039657 12। তাহলে আজ আসি, কাল আবার কথা হবে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

নয় নয় করেও আজকের দিনটা কিন্তু নয় নয়। কেন বলছি, তার কারণ আজকে হলো 9th of September, অর্থাৎ 9.9। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই যে জোড়া নয়ের সমন্বয় হয়েছে এই দিনটার সঙ্গে, তার সঙ্গে কিন্তু নয়কে নিয়ে কিছু কথা আমার আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। তবে নয় মানে শুধুমাত্র যে নয় সংখ্যা তা নয়, এই নয়ের সঙ্গে জুড়ে আছে আরও একটি নয়, অর্থাৎ না। তো এই যাবতীয় নয়কে নিয়ে আমি আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

নয়, এই নয়ের সঙ্গে যে কত গল্প জড়িয়ে আছে গুণে শেষ করা যাবে না। যেমন ধরুন আমার এক বন্ধু, তো তার জীবনে নয় কিন্তু একটা স্পেশাল রীতিমতন ইন্সপিরেশনের কাজ করে। কি সে ইন্সপিরেশন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 9.9 অর্থাৎ 9th of September-এর দিনে আপনার সঙ্গে নয়েকে নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো আমার যে বন্ধু, তার জীবনে নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এক্ষেত্রে নয় কিন্তু সংখ্যা নয় না, এখানে নয়ের অর্থ না, মানে ব্যাপারটা হলো সে জীবনে বোধহয় 9000 মেয়েকে প্রপোজ করেছে আর প্রত্যেকে তাকে না বলে দিয়েছে, এবং তার কাছে মনে হয় এই যে প্রত্যেকটি না, সেটা নাকি তাকে আরও দৃঢ় আরও মজবুত হতে সাহায্য করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যাপারটা শুধু ওরই মনে হয়, আমাদের কারুর মনে হয় না আর কি। কী আর করবো বন্ধু বলে কথা। তো এই নয়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে, একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

নয়কে নিয়ে আমার এক বন্ধুর গল্প একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, যে মনে করে তাকে দৃঢ় হতে এই নয় অর্থাৎ না সাহায্য করেছে। আবার আমার আরও এক চেনা পরিচিত ভদ্রলোক আছেন জানেন, যার জীবনে নয় একটা মানে কুসংস্কার ডেকে আনে। কী সেই কুসংস্কার বলবো অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নয়কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম, এই যে 9 তারিখ কিংবা ধরুন 18 তারিখ কিংবা 27 তারিখ, অর্থাৎ যেগুলো যোগফল করলে দাঁড়াচ্ছে সংখ্যাটা 9, সেখানে আমার সেই চেনা পরিচিত ভদ্রলোক কোনো ভালো কাজ কোনো শুভ কাজ শুরু করেন না। তার কারণ তার মনে হয় এই 9 ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ একটি ব্যাপার, মানে 9 অর্থাৎ না এই ব্যাপারটাও তো হয়। কাজেই তার কুসংস্কারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, যে এরকম কুসংস্কারের কোনো মানে হয় না। তবুও কী আর বলবো, তো রেডিও বাংলাদেশ ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে 9-কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলাদেশ ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

নয়ের কথা বললেই আমার একটা হারিয়ে যাওয়া ফিলিং হয়, মানে কিছু যেন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। কেন বলছি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে। তার কারণ আজকে দিনটাই জোড়া নয়ের সমাহার, অর্থাৎ 9.9, 9th of September। তো যে কথা বলছিলাম যে এই যে নয়ের কথাটা বললেই আমার কেমন একটা মনে হয় যে আমাদের জীবন থেকে কিছু যেন একটা হারিয়ে গেছে। মানে ব্যাপারটা হলো, যদি আপনি বাংলায় নয় লেখেন তাহলে ওটা যেরকম দেখতে হবে, বাংলার শব্দমালায় কিন্তু আরও একটি ব্যাপার ছিল, সেটি হলো লি, অর্থাৎ রিয়ের পরে লি, সেটাও দেখতে কিন্তু একদম নয়ের মতোই ছিল। কিন্তু সেই লিয়ের ব্যবহার কিন্তু বর্তমানে হয়ই না, এই লি ব্যাপারটা হারিয়েই গেছে। কাজে এই নয়ে কথাটা উঠলেই আমার নয়েকে দেখে লিকে দেখে মনে হয়, লি তুই কোথায় গেলি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটে জারি আছে নয়কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবার অনেকে বলেন যে নয় হলো অ্যাকচুয়ালি স্বাধীনতার মানে, মানে স্বাধীনতার ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে নয়ের মধ্যেই। কারণ তাদের বক্তব্য হলো নয় অর্থাৎ না, এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে অ্যাকচুয়াল স্বাধীনতা, যখন কিনা আপনি স্বাধীনভাবে না বলতে পারবেন, অর্থাৎ না বলতে আপনার কোনো রকম কুণ্ঠাবোধ হবে না, কোনো রকম বাধ্যতা আপনার ওপর কাজ করবে না যে আপনি না বলতে পারবেন না, তখনই আপনি স্বাধীন। তাহলেই ভাবছেন যে নয় ব্যাপারটা ঠিক কতটা সুদূর প্রসারী। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকের ডেটটা হলো 9/9 অর্থাৎ 9th of September। আর সেই জন্য আজকে আপনার সঙ্গে আমি আড্ডাটা জুড়ে দিয়েছিলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নয়কে নিয়ে। এই নয় অর্থাৎ নয় একটি সংখ্যা, আবার নয় অর্থাৎ নাও বটে। তো এই নয়কে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কি না বেশ ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো কেমন লাগলো বলুন তো, আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। কিন্তু সময় আজকে একদম শেষ, কাজেই আমাকে থামতেই হবে। খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

নয় নয় করেও আজকের দিনটা কিন্তু নয় নয়। কেন বলছি, তার কারণ আজকে হলো 9th of September, অর্থাৎ 9.9। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই যে জোড়া নয়ের সমন্বয় হয়েছে এই দিনটার সঙ্গে, তার সঙ্গে কিন্তু নয়কে নিয়ে কিছু কথা আমার আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। তবে নয় মানে শুধুমাত্র যে নয় সংখ্যা তা নয়, এই নয়ের সঙ্গে জুড়ে আছে আরও একটি নয়, অর্থাৎ না। তো এই যাবতীয় নয়কে নিয়ে আমি আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

নয়, এই নয়ের সঙ্গে যে কত গল্প জড়িয়ে আছে গুণে শেষ করা যাবে না। যেমন ধরুন আমার এক বন্ধু, তো তার জীবনে নয় কিন্তু একটা স্পেশাল রীতিমতন ইন্সপিরেশনের কাজ করে। কিসে ইন্সপিরেশন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 9.9 অর্থাৎ 9th of September দিনে আপনার সঙ্গে নয়েকে নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো আমার যে বন্ধু, তার জীবনে নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এক্ষেত্রে নয় কিন্তু সংখ্যা নয় না, এখানে নয়ের অর্থ না, মানে ব্যাপারটা হলো সে জীবনে বোধহয় 9000 মেয়েকে প্রপোজ করেছে আর প্রত্যেকে তাকে না বলে দিয়েছে। এবং তার কাছে মনে হয় এই যে প্রত্যেকটি না, সেটা নাকি তাকে আরও দৃঢ় আরও মজবুত হতে সাহায্য করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যাপারটা শুধু ওরই মনে হয়, আমাদের কারুর মনে হয় না।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

নয় কি নিয়ে আমার এক বন্ধুর গল্প একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, যে মনে করে তাকে দৃঢ় হতে এই নয় অর্থাৎ না সাহায্য করেছে। আবার আমার আরও এক চেনা পরিচিত ভদ্রলোক আছেন জানেন, যার জীবনে নয় একটা মানে কুসংস্কার ডেকে আনে। কী সেই কুসংস্কার বলবো অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানাইট.কম এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নয়কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম, এই যে 9 তারিখ কিংবা ধরুন 18 তারিখ কিংবা 27 তারিখ, অর্থাৎ যেগুলো যোগফল করলে দাঁড়াচ্ছে সংখ্যাটা 9, সেখানে আমার সেই চেনা পরিচিত ভদ্রলোক কোনো ভালো কাজ কোনো শুভ কাজ শুরু করেন না। তার কারণ তার মনে হয় এই 9 ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ একটি ব্যাপার, মানে 9 অর্থাৎ না এই ব্যাপারটাও তো হয়। কাজেই তার কুসংস্কারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, যে এরকম কুসংস্কারের কোনো মানে হয় না। তবুও কি আর বলবো, তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে 9কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

নয়ের কথা বললেই আমার একটা হারিয়ে যাওয়া ফিলিং হয়, মানে কিছু যেন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। কেন বলছি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে। তার কারণ আজকে দিনটাই জোড়া নয়ের সমাহার, অর্থাৎ 9/9 তো যে কথা বলছিলাম যে এই যে নয়ের কথাটা বললেই আমার কেমন একটা মনে হয় যে আমাদের জীবন থেকে কিছু যেন একটা হারিয়ে গেছে। মানে ব্যাপারটা হলো, যদি আপনি বাংলায় নয় লেখেন তাহলে ওটা যেরকম দেখতে হবে, বাংলার শব্দমালায় কিন্তু আরও একটি ব্যাপার ছিল, সেটি হলো লি, অর্থাৎ রিয়ের পরে লি, সেটাও দেখতে কিন্তু একদম নয়ের মতোই ছিল, কিন্তু সেই লিয়ের ব্যবহার কিন্তু বর্তমানে হয়ই না, এই লি ব্যাপারটা হারিয়েই গেছে। কাজে এই নয়ে কথাটা উঠলেই আমার নয়েকে দেখে লিকে দেখে মনে হয় লি তুই কোথায় গেলি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবার অনেকে বলেন যে নয় হলো অ্যাকচুয়ালি স্বাধীনতার মানে, মানে স্বাধীনতার ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে নয়ের মধ্যেই। কারণ তাদের বক্তব্য হলো নয় অর্থাৎ না, এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে অ্যাকচুয়াল স্বাধীনতা, যখন কিনা আপনি স্বাধীনভাবে না বলতে পারবেন, অর্থাৎ না বলতে আপনার কোনো রকম কুণ্ঠাবোধ হবে না, কোনো রকম বাধ্যতা আপনার ওপর কাজ করবে না যে আপনি না বলতে পারবেন না, তখনই আপনি স্বাধীন। তাহলে ভাবছেন যে নয় ব্যাপারটা ঠিক কতটা সুদূর প্রসারী? তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকের ডেটটা হলো 9/9 অর্থাৎ 9th of September। আর সেই জন্য আজকে আপনার সঙ্গে আমি আড্ডাটা জুড়ে দিয়েছিলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নয়কে নিয়ে। এই নয় অর্থাৎ নয় একটি সংখ্যা, আবার নয় অর্থাৎ নাও বটে। তো এই নয়কে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কি না বেশ ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। কিন্তু সময় আজকে একদম শেষ, কাজেই আমাকে থামতেই হবে। খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

radiobanglalin.com এ আমি রুবিনা আজকে আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাতা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি, আর তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো খবর, মানে ভালো ভালো ঘুরতে যাওয়ার জায়গা, ভালো ভালো গান, সব কিছু থাকবে আজকের এই দিনে। মন ভালো করার গান, নতুন করে আর এক্সট্রা করে কিচ্ছু বলার নেই, তার কারণ আছে। এটা আমাদের মনটাকে ভালো করার জন্য ভালো ভালো গান অলরেডি আমি সাজিয়ে রেখেছি শুধুমাত্র আপনার জন্য। তাই বেশি কথা বলবো না, যাই একটু আড্ডা। আড্ডার প্রথম ভাগে কী কী রয়েছে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে রেডিও বাংলা.com মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and
2: optimizing.labdesi.in?
4: What if your organization finally had complete control not just over every IT asset but

0: এখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমি রুবিনা আছি এবং আজকে মন ভালো করার দিন। আর মন ভালো করার দিন যখনই আসে তখন মনে হয় না ঘুরতে যাওয়ার কথা বলি, ঘুরতে যাওয়ার কথা বলতে শুনতে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। আর সেটা যদি হিমালয়ের কোলে কোনো একটা গ্রামের গল্প হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাকে নিয়ে যাব হিমালয়ের কোলে, কোথায় বলুন তো, একটা ছোট্ট ছবির মতো সুন্দর গ্রাম যার নাম পাবং। আর পাবং এর এই সৌন্দর্য অর্থাৎ গ্রামের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেনই।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ঘুরতে যাওয়ার জন্য আমরা পাবং এর কথা বলছি, হিমালয়ের কোলে সেই ছোট্ট গ্রাম পাবং। আর সেখানে যেতে গেলে আপনাকে এনজেপি যেতে হবে। এনজেপি যাওয়ার জন্য যে কোনো ট্রেন আপনি ধরতে পারেন, তারপর আপনাকে গাড়ি বুক করতে হবে কালিম্পং যাওয়ার জন্য। এবং কালিম্পং যাওয়ার পথে আপনার পড়বে সেই পাবং, বা আপনি ওখান থেকেও একেবারে ডাইরেক্ট পাবং যাওয়ার জন্য বুক করতে পারেন। এই যে পাবং, ছবির মতো সুন্দর গ্রাম, এখানে কেন যাবেন? এখানে আপনি নিজের সাথে নিজের সময় কাটাতে যাবেন, নিজেকে এক্সপ্লোর করতে যাবেন পাহাড়ের কোনো একটা কোলে। আর এই পাবং এর সাথে একটাই জিনিস আমার মনে হয় যে অফবিট ডেস্টিনেশনগুলো এক একটা মানুষের কাছে এক এক রকম, কারণ সেই মানুষগুলো সেই অফবিট ডেস্টিনেশনকে নিজের মতো করে এক্সপ্লোর করে। আর পাহাড়ে এই ছোট্ট গ্রাম পাবং কিন্তু ঠিক সেই রকমই।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পাবংয়ের কথা বলছি যখন, তাহলে বলেই দিই পাবংয়ের রাস্তা কিন্তু খুব দুর্গম, তাই রাস্তায় কিন্তু বাস চলে না, সার্ভিস ট্রেকার যায়। কিন্তু যদি আপনি চান সার্ভিস ট্রেকারে যেতে, তাহলে আপনি যেতে পারবেন না, কারণ সেখানে বাদুর ঝোলা ভিড়, এবং তার সাথে সাথে অবশ্যই বলবো মেঘলা আকাশ, আর তার সাথে সাথে ঝোড়ো হাওয়া, আর তার সাথে সাথে যদি একটা জায়গায় নেবে নির্জন অরণ্য খুঁজে পান, তাহলে বুঝতেই পারবেন আপনি পৌঁছে গেছেন পাবং। আর তার কাছাকাছি লেখা থাকবে ওয়েলকাম টু পাবং, ছোট্ট গ্রাম। আর সেই ছোট্ট গ্রামটা ছবির মতো সুন্দর, যেখানে রয়েছে অনেক অনেক সবুজ অরণ্য, বা কোথাও ঘন বাঁশবন, আবার কোথাও রয়েছে হীরের নেকলেসের মতো সাজানো তুষার শৃঙ্গ।

পাহাড়ের কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সবার আগে আমাদের মন কি টানে কি টানে বলুন তো? ঘুম থেকে উঠবো, জানলাটা খুলে যেন শৃঙ্গ দেখতে পাবো, বরফে মোড়া পাহাড়গুলো। ঠিক সেই রকমই পাবংয়ে গেলে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা 1, 2 এবং কুম্ভকর্ণ ও মা কালু। সেইগুলোর ওপরে যখন সূর্যের আলোর ছটা পড়ে, আহা কি যে দারুণ লাগে! আর যদি কুয়াশা না থাকে তাহলে তো কোনো কথাই নেই। বলে না সোনে পে সোহাগা, ঠিক সেই রকমই, ঠিক সেই রকমই একটা সুন্দর গ্রামের কথা বলছি আপনাকে, যার নাম পাবং। এবং পাবংয়ের সাথে সাথে যদি আরও কিছু ঘুরতে চান, সেখানে রয়েছে চুইকিম এবং চারখোল, এইটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে আবার নিজের মতো করে জায়গাটাকে এক্সপ্লোর করে পৌঁছে যেতে পারেন আবার নিজের গন্তব্যস্থলে। আবার চাইলে কালিম্পং অন্য একটা রুট ধরে কার্শিয়াং ঘুরতেই পারেন। তাহলে এই হিমালয়ের কোলে পাবং একটা নতুন কিন্তু ঠিকানা। কেমন লাগলো আজকের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা স্পেশালি কিন্তু অনুগল্প নিয়ে। হ্যাঁ, আজকে নয়টা গল্প আছে, মানে নরকম আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই এক ঘন্টার আসরে। তাহলে দেরি না করে চটপট প্রথম দুটো ছোট অনুগল্পটি শুরু করে ফেলি। প্রথমটা হচ্ছে বৃষ্টি। মাঠের মাঝে একা দাঁড়িয়ে বৃষ্টি, সকাল থেকে গোমড়া আকাশ। অয়ন আসবে আজ 2 বছর পর, এতদিন যে জায়গায় এসে ওরা দেখা করেছে সেখানে কথা হয়, দেখা হয় ফোনে। আজ সামনাসামনি রক্ত মাংসের শরীর নিয়ে বিকেল 4টাতেই সন্ধ্যা নেমে প্রায়। দূরে আবছায় অস্বচ্ছ মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়। অয়ন সামনে এসে দাঁড়ায়। বৃষ্টি, কেমন আছো? ভালো। তুমি ভালো না? বৃষ্টির বড় অভাব, আকাশ ভেঙে বৃষ্টি নামে। প্রথমটা তো শুনে ফেললাম, বৃষ্টি। দ্বিতীয়টা গর্ভবতী, যেটা লিখেছেন আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে বিমান সাহার অনুগল্প নিয়ে। এবার গর্ভবতী। ঘর থেকে বেরিয়ে দেখে কালো মেঘে আকাশ ছেয়ে আছে, বৃষ্টি নামবে বুঝি। চশমাটা মুছে হালকা পাঞ্জাবি গায়ে হাঁটতে হাঁটতে বড় খালটার ধারে অরিত্র, সোনালী নদীর ধারাই পথে বহুকাল। শীতে শুকনো, গ্রীষ্মে খাঁ খাঁ মরুভূমি। খালের ধারে দাঁড়াতেই ঝমঝম বৃষ্টি এলো। চশমাটা খুলে অরিত্র দু হাত ছাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বহুক্ষণ নিচে তাকিয়ে দেখে সামনে নদী। ওইটুকু খাল ফুলে ফেঁপে এক নদীর জন্ম দিয়েছে। অরিত্রর মনে হল কোনো এক গর্ভবতী নারী। অরিত্রর মনটা ভারী হয়ে উঠল সুদীপ্তার জন্য। ভাবল কালই একবার দেখে আসবে ওকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আরো কয়েকটা গল্প নিয়ে, মানে বাকি রইল আরো 7টা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি গান মুসাফিরের আড্ডায় আজকে 9 নিয়ে।

ব্যাক টু ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা নেট ডট কমে। অনুগল্পের আসর নিয়ে আমি শফিক আজ বিমান সাহার অনুগল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং এবার যে গল্পটা আপনাদের শোনাবো সেটা কুল। এক মনে তুলি টানে শ্রীনাথ, মাসের ভাড়া বেঁধে কাঁইচি মেরে দাঁড়িয়ে, রঙের ডিব্বা বাঁশের খোঁটায়, হাতে তুলি, লেখাগুলো আরও সুন্দর এই চেষ্টায়। দিনের শেষে 350 টাকা, লেখা যাই হোক না কেন, পয়সার মাপে সৌন্দর্য বেচাকেনা করে না শ্রীনাথ, তাই পেটের ভাত জুটলেই হয়। শ্রীনাথ এক মনে তুলি হাতে, সেদিন এ রাস্তায় মানুষের মিছিল, সামনে বড় মঞ্চ, মুখ্যমন্ত্রীর ভাষণ, দুপুর করাতেই ভিড়ের চাপে বন্ধ কাজ, নিজের অস্তিত্ব খুঁজে পায় না, পরম সুখে ভাসতে ভাসতে বাড়ির পথে শ্রীনাথ। শুনলাম একটা ভিন্ন ধর্মীয় অনুগল্প, যেটি লিখেছেন বিমান সাহা, এবং এই বিমান সাহার আরেকটি অনুগল্প এবার আপনাদের সামনে শেয়ার করছি। শুদ্ধ স্ত্রী মারা যাওয়ার পর অপরেশার বিয়ে করেনি, বয়স যে ছিল নাতা নয়, ছেলে ক্লাস 4, মেয়ে 6। আরতি মারা যাওয়ার আগের দিন পর্যন্ত বলেছে, ছেলে মেয়ে মানুষ করার ঝোঁক কি তুমি আর বুঝলে কোথায়, তুমি তো অফিস আর বাড়ি। এই কথাটাই অপরেশকে খুঁচিয়ে মারে। আরতি হয়ে আজ কাটিয়ে দিল 20টা বছর। শাস্ত্রে বলে মানুষ আত্মায় বাঁচে, শরীরে নয়। মেয়ে উপযুক্ত পাত্রের হাতে আর ছেলের বিদেশে চাকরি। এয়ারপোর্টে ছেলেকে ছেড়ে এসে একান্তে আরতির সামনে দাঁড়িয়ে অপরেশ ঘরের নির্জন কোণে স্পষ্ট শুনতে পায়, ছেলে মেয়ে মানুষ

0: করা তোমার কম্ম নয়, তুমি তো শুধু অফিস আর বাড়ি। মানসিক প্রশান্তিতে সারা মুখ উচ্ছল হয়ে ওঠে অপরেশের। এতদিনে আরতি হয়ে উঠেছে সে।
1: সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি, কিন্তু এখন অপেক্ষা করছে গান।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
2: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি।
1: ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: কে সে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা।
1: গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে, গারদ গুলা জোরসে ধরে হ্যাচ কাটানে।
2: মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্ধুভি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে।

0: ভীমকারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীমকারারই ভিত্তি নাড়ি।
1: লাঠি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।
2: লাঠি মার ভাঙরে তালা,
1: যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি
1: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট .com। নিরিবিলির খোঁজ কিন্তু আমরা যেমন মানুষেরা করি সেরকম পশু পাখি এরাও কিন্তু খোঁজে, একটা সুন্দর নিরিবিলি, একটা নিঃশব্দ জায়গা। যে কোনো প্রেম, যে কোনো ভালোবাসা গভীরে তারা কিন্তু নিঃশব্দই খোঁজে, আর সেখানেই কিন্তু সে সুখে শান্তিতে পরম তৃপ্তি নিয়ে এগিয়ে চলে। ভালোবাসা কিন্তু উন্মুক্ত হয়ে গেলে সেটার ভালোবাসা থাকে না, ভালোবাসা তখনই মৃত্যু হয়। যে কোনো ভালোবাসা, গভীর সম্পর্ক, সে কিন্তু নিঃশব্দে আড়ালেই এগিয়ে চলে, নতুন কিছুর জন্ম দেয়। তো আমাদের প্রত্যেকের জীবনে নিরিবিলির ভীষণ অভাব, কারণ এখন আমরা একাকিত্ব বুঝি, কিন্তু সেই একাকিত্বর মধ্যে যে একটা অদ্ভুত নিরিবিলির কোণ আছে সেটাকে খুঁজে বার করতে পারি না। এখন অনেকেই বলেন যে আমরা একাকিত্বে বাস করছি বা ভুগছি, এই যে শব্দটা একাকিত্ব একটা মানুষের জীবনে কখনোই আসে না। কেন বলছি, মানুষ কখনো একা থাকতে পারে না, কিছু না কিছুর সঙ্গে সে যুক্ত থাকে। একাকিত্ব কেন, সে কিন্তু কখনোই কোনো মুহূর্তের জন্য এই পৃথিবীতে কেউ একা নয়। আমি নিজেকে যদি মনে করি আমি একা, তাহলেই কিন্তু আমি একা, আদারওয়াইজ কেউ না কেউ আপনার সঙ্গে কোথাও না কোথাও আছেই। দেখবেন, অনুভব করবেন, নিশ্চয়ই পাবেন। আর যারা ভাবেন যে আমরা সত্যি একাকিত্বের মধ্যে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছি, না, এগুলো মনের ভুল, আমরা আমাদের জায়গাতেই আছি। শুধু কাউকে বিশ্বাস করতে বা কাউকে বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে, আমরা দূরে সরে যাচ্ছি। একাকিত্ব বা আপনার বা আমার নিজের ভাষায় যে একাকিত্ব শব্দটা, ওটারও বড় করে দেখা দিচ্ছে, আদপে তা নয়। আদপে আমরা নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ভেবে দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরছি। এই ক্ষেত্রেই বললাম, কারণ এখানে নিরিবিলির ব্যাপারটা জুড়ে আছে। এই নিরিবিলিটা কিন্তু সঠিক নিরিবিলি নয়, যেখানে নিজেকে দূরত্ব তৈরি করছেন অন্যদের সাথে। এখন গান।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com আর আড্ডা চলছে আজকে গান মুসাফিরে অনুগল্পের আসর। নটা গল্প নিয়ে আজকের এই স্পেশাল একটা আনন্দের আড্ডা, যেখানে আমরা বিমান শাহর গল্প শেয়ার করছি। চলুন দেরি না করে আমরা একটু দোতলার দিকে যাই। হ্যাঁ, গল্পের নাম দোতলা। পাশের ফ্ল্যাটে বোস কিন্নি, একই ছেলে, এয়ারপোর্টে হাত নাড়তে নাড়তে বলল, বাবা দোতলাটা সারিয়ে নিও, প্রথম মাসের মাইনে পেয়ে যা লাগে। বোসবাবু আর বোস কিন্নি সজল চোখে মুখে অহংকারের খুশি নিয়ে হাত নেড়ে বিদায় দিল। অহংকার তো হবেই, আমেরিকায় চাকরি। চোখের জল মুছে এক তৃপ্তিতে দুজনে ফিরে এলো। প্রথম মাসের মাইনে পেয়ে অনেক টাকা পাঠালো, বাড়ির কাজে হাত পড়ল, সুন্দর করে সাজিয়ে তুলল বোসবাবু। বোসবাবু আজ বছর পাঁচেক হলো অবসর নিয়ে বাড়িতে, শেষ এসেছিল বছর দুই আগে। এখন বোসবাবু আর বোস কিন্নির বেশিরভাগ সময় কাটে সান ফ্রান্সিসকোতে। বোসবাবু সাজানো লনে, হেলানো চেয়ারে মুকুন্দপুরে দোতলা বাড়ির ছবি দেখে। আজকে দ্বিতীয় গল্প, বিমান শাহর লেখা, মাহফুজ। ননীগোপাল বিদেশ যাবার আগে জানতো বছর দুই পরে ফিরে আসবে, তাই ব্যবস্থা যা করেছিল তা সবই ছিল অস্থায়ী। বাবা মা তাদের ছেলের ফিরে আসার আশায় ছিল নিশ্চিন্ত। দুবছর পর ননী এলো বাড়িতে, বাবা মা আহ্লাদে ষোলোখানা, সব দায়বার সঁপে মুক্ত জীবনযাপনের আশায়। ননী এসে স্যামুয়েলের খবর নিল, খবরটা পেয়েছিল এক বন্ধুর কাছ থেকে, মৃতদেহ সংরক্ষণের কাজে নিয়োজিত। এবার এসে ননীগোপাল স্যামুয়েলের সঙ্গে আলোচনা করে। যেদিন ননী লগেজের ট্রলিটা টেনে এনে দরজায় দাঁড়ানো গাড়িতে ওঠালো, গোকুল কাকু আর তার স্ত্রী সরজুবালার চোখে জলের পান দেখেছে। দুজনের বয়স এক ধাক্কায় যেমন বেড়ে গেল। গাড়িতে ওঠার আগে ননী বাবা মাকে প্রণাম করে বাবার হাতে একটা চিরকুট দিয়ে বলল, বাবা এ ফোন নম্বরটা রেখে দাও। কেন রে, নতুন ফোন নিয়েছিস? না বাবা, এটা স্যামুয়েলের ফোন, আমি পৌঁছে তোমাকে সব বলব, ভালো থেকো। ননী গাড়িতে ওঠে আর পেছন ফিরে তাকায় না, গাড়ি নজরের বাইরে চলে যায়। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আবারও ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা। এবং আজকের এই আড্ডা শেষ করব আরেকটা অসাধারণ বিমান শাহর অনুগল্প দিয়ে। জুড়ে থাকুন, ফিরে আসছি।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গান মুসাফিরের আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট .com। আর আজকের এই আড্ডা শেষ করব একটা অসাধারণ গল্প দিয়ে, অনুগল্প দিয়ে, প্রতিধ্বনি, যিনি লিখেছেন আবারও আজকের এই পুরো অনুষ্ঠানটা জুড়ে, যার লেখা নিয়ে কাজ করলাম, বিমান সাহা, প্রতিধ্বনি। 1970 সালে নিলয় ধরা পড়ল, এক বছর জেল হয়েছিল, থাকতে হয়েছিল এক মাস। পুলিশের ভুলের মাশুল গুনতে হয় নিলয়কে। মৃণাল, নিলয়, দীপক, শান্তনু, সুরজিৎ বসে আড্ডা মারত পাড়ার চায়ের দোকানে। সবাই কলেজ পড়ুয়া, নির্ভেজাল আড্ডা। একদিন পার্টির ছেলে বলে তুলে নিয়ে গেল বাড়ি থেকে মাঝরাতে নিলয়কে। খবর পেয়ে বাকিরা, কাকা জেঠা, পিসির বাড়ি পালিয়ে গেল, একমাত্র সুরজিৎ ছাড়া। সেই থেকে দাগা পড়ে গেল নিলয়ের জীবনের পিঠে। পরে জানা গেল একসাথে ওঠা বসা সুরজিৎ ইনফরমারের কাজ করত। কেউ গুণাক্ষরেও টের পায়নি যে ওই খবরটা দিয়েছিল। আজ সুরজিতের বিয়ে, প্রায় 10-12 বছর কেটে গেছে। রাজনীতির আবহাওয়া বদল হয়েছে অনেকটা, সবাই চাকরিতে। এখনো অফিস ফেরত সেই চায়ের দোকানে ওরা আড্ডা মারে। নীলা জেনে শুনেও কাউকে কিছু বলেনি একথা। সুরজিৎ মনে করে আর কেউ জানে না এসব। এই কবছরে পুরনো স্মৃতি অনেকটা চাপা পড়ে গেছে নতুনকে জায়গা করতে গিয়ে, প্রায় বিস্মৃতির গভীরে। বিয়ের আসরে সুরজিৎ সব বন্ধুদের আলাপ করিয়ে দিচ্ছে নতুন বউয়ের সঙ্গে, পাশে গর্বিত স্বামী হয়ে ফটো তুলছে সবাইকে নিয়ে। নিলয় নতুন বউয়ের হাতে উপহার তুলে দিয়ে সুরজিৎকে বলে, তোর বউকে দিলাম, তবে ওর মধ্যে তোর জন্যও একটা আছে। বিয়েবাড়ি শান্ত হয়ে গেলে গভীর রাতে সুরজিৎ সবার আগে নিলয়ের সেই গিফট প্যাক খুলল, ভিতর থেকে এক টুকরো কাগজ বার করল, তাতে বড় বড় করে লেখা, 19 জুন শুক্রবার 1970। এক ছটকায় সুরজিৎ সেই দিনটায় ফিরে গেল। ফুলশয্যার রাজ কখন যে কেটে যায়, সুরজিতের জীবন টের পায় না। ভোরের আলো

এতক্ষণ আপনি শুনছিলেন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই ঘন্টায় আমি আপনাকে নিয়ে হারিয়ে যাব রং বেরঙের এক নতুন দুনিয়ায়। হঠাৎ হারিয়ে যাওয়া, আচ্ছা আমরা যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই কারোর ওপর অভিমান করে, সেই মানুষটা কি আমাদের খুঁজবে? এরকম হয়তো আমাদের সারাক্ষণ আমাদের মাথায় চলে যে যেই মানুষটার ওপর আমি অভিমান করে আছি এবং সেই মানুষটা কি আমাকে খুঁজছে বা খুঁজবে। আপনিও নিশ্চয়ই চাইছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে খুঁজুক, বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন সেই মানুষটা আপনাকে খুঁজে বেড়াক, আর তার চোখে আপনি সেই খোঁজার স্বাদটা উপভোগ করুন। হয়তো সেই মুহূর্তেই পারবেন না, যখন আপনাকে খুঁজে পাবে সেই মুহূর্তে যখন আপনি আপনার প্রিয় মানুষটা বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন তার চোখে যখন সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন, সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপাতত একটা গান শুনতে শুনতে হারিয়ে যাই, সঙ্গে আমাদের সেই মানুষটা যার সঙ্গে আমি অভিমানের পাহাড়ে উঠে এক নতুন উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ফিরেলাম একটা মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন রং বেরং অ্যানির সঙ্গে। কথা হচ্ছিল হারিয়ে যাওয়া নিয়ে। আমরা সবাই হারিয়ে যেতে ভালোবাসি এবং ছোটবেলায় আমরা সবথেকে বেশি হারিয়ে যেতাম গল্পের বইয়ের পাতায়। গল্পের বইয়ের চরিত্রদের মধ্যে যাপন করে হারিয়ে যেতাম সেই জায়গায়। গল্পের বইয়ের চরিত্রগুলো এতটাই কাছের ছিল এবং মনে হতো সেই চরিত্রটা যেটা আমি পড়ছি সেটা আমি নিজে। আর গল্পের বইতে হারিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমরা অনেকেই পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়তাম। আর এটা টের পাওয়ার সাধ্য হয়তো বাবা মায়েরও সেই সময় থাকতো না, বুঝে হয়তো ঠিকই যেত, কারণ মনে মনে পড়াটা ছোটবেলায় নট অ্যালাউড ছিল। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও কিছু গানের সঙ্গে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।
1: ও জীবন ছাড়িয়া যাসনে মোরে,

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ছোটবেলায় যেই ব্যাপারটা সবথেকে বেশি ভয় করত, বড় হওয়ার পর সেই বিষয়টাকেই আলিঙ্গন করতে ইচ্ছে করে, অর্থাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে। বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক রকম প্রেশার আসে, কাজের প্রেশার, পরিবারের প্রেশার, প্রেমিক প্রেমিকার প্রেশার, যে প্রেশারটা ভীষণভাবে আমাদের হন্ট করে কিছু কিছু সময়, সব ক্ষেত্রে নয়, বিয়ের প্রেশার, কোনো না কোনো প্রেশার ঠিক আসছেই। আর যখনই প্রচুর প্রেশার আসে তখন মনে হয় একটু হারিয়ে যাই, একটু কোথাও নিজের মতো সময় কাটাই, একবার হলেও মনে হয় সব কিছু ছেড়ে হারিয়ে যাই। আমার তো ভীষণ হারিয়ে যেতে ইচ্ছা করে পাহাড়ে, কারণ পাহাড়ের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব আছে আমার। আমার খুব ইচ্ছে করে আমি একা পাহাড়ে যাব এবং আমার যত মনের কথা সব আমি পাহাড়কে গিয়ে জানাবো। পাহাড় কিন্তু কখনো কাউকে ফেরায় না। আচ্ছা, আপনি কি কখনো পাহাড়ে হারিয়ে গেছেন, বা এমন কোনো মানুষের সঙ্গে পাহাড়ে গেছেন যেখানে আপনাকে খুঁজে পেতে কেউ চায়নি, বা আপনি কাউকে ধরা দিতে চাননি? শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

আপনিও নিশ্চয়ই হারিয়ে গেছেন গান শুনতে শুনতে। হ্যাঁ, আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের কণ্ঠস্বর শুনলেই আমরা হারিয়ে যাই এক অন্য জগতে। কখনো গান শুনে হতে পারে, কখনো কবিতা শুনতে শুনতে হতে পারে, কখনো গল্প শুনতে শুনতে হতে পারে। কণ্ঠস্বরে অদ্ভুত মাদকতা থাকে, সেই কণ্ঠস্বর শুনলে আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আপনারও নিশ্চয়ই এমন কোনো মানুষ আছে যার কণ্ঠস্বর শুনলে আপনি হারিয়ে যান? মনেই হচ্ছে একটু যদি জানাতে পারতাম অ্যানিকে, জানিয়ে দিন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 4475039657712। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি কার কণ্ঠস্বর শুনলে হারিয়ে যান নিজের মতন করে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ। অনেক সময় আমরা বিশেষ কোনো মানুষের ভাবনায় হারিয়ে যাই, সেই মানুষটাকে কল্পনায় নিয়ে আমরা হারিয়ে যাই, বা এমন কোনো জায়গায় নিজেকে নিয়ে উপস্থিত হই সেখানে হয়তো সেই মানুষটার কোনো অস্তিত্বই নেই কিন্তু তাও হারিয়ে যাই। এরকম হারিয়ে যাওয়ার নানান গল্প নিশ্চয়ই আপনারও আছে, আমাকে লিখে জানান 4475039657 12 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে জানাবেন আপনি ঠিক কী কীভাবে কোন জায়গায় হারিয়ে গেছেন। এবার সময় এসেছে আমার হারিয়ে যাওয়ার, কারণ সময় বলছে এই একটা ঘন্টা শেষ। তাই আবার আসবো আগামীকাল আপনার সঙ্গে আড্ডা দিতে, আপনার হারিয়ে যাওয়ার গল্প শুনতে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে থাকবেন আপনি কিভাবে কোথায় হারিয়ে গেছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও একবার মনে করিয়ে দিই 4475039657 12। তাহলে আজ আসি, কাল আবার কথা হবে। শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

গরমে তেষ্টা মেটাতে কিংবা বার্গার বা ফ্রাইজের সঙ্গে যদি পাশে থাকে একটু ঠান্ডা পানীয়, তাহলে তো কথাই নেই। আর এই ঠান্ডা পানীয় বললেই প্রথমেই যে কথাটি মনে পড়ে যায় সেটি হলো কোকাকোলা, সেই কোকাকোলার জগৎ। আর সেই কোকাকোলা মিউজিয়াম নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা গল্পে গল্পে সোজা চলে যাব একেবারে আমেরিকার জর্জিয়ার ক্যাপিটাল অ্যাটলান্টাতে, যেখানে রয়েছে কোকাকোলা মিউজিয়াম বা ওয়ার্ল্ড অব কোকাকোলা, যেখানে কোকাকোলার উৎপত্তি। আর সেখানেই রয়েছে সেই কোকাকোলার উৎপত্তির পেছনে লুকিয়ে থাকা সব ইতিহাস। আর সেই সব কিছু নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নের আড্ডায়। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

কোকা কোলার ইতিহাস রয়েছে কোকা কোলা মিউজিয়ামে। ওয়ার্ল্ড অব কোকা কোলা রয়েছে ইউএস এর অ্যাটলান্টাতে। আর আজ আমরা গল্পে গল্পে রয়েছি সেই কোকা কোলার মিউজিয়ামে। শুনছেন রেডিও বাংলার .com, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা পপকর্নি। এই যে আমরা কোকা কোলা মিউজিয়ামের কথা বলছি, এটি রয়েছে একেবারে অ্যাটলান্টা শহরের মাঝখানে, যেখানে আমরা বলছিলাম জর্জিয়া অ্যাকোরিয়ামের কথা, ঠিক তার পাশেই কোকা কোলা মিউজিয়াম। আর তার উল্টো দিকে রয়েছে অলিম্পিক পার্ক, যেখানে ১৯৯৬ সালে হয়েছিল অলিম্পিক গেমস। আর এই কোকা কোলা যে মিউজিয়ামটি, সেটি ২০ একর এর একটা কমপ্লেক্স, আর সেটা তিনতলা বিল্ডিং। আর সেইখানে রয়েছে কোকা কোলার পুরো ইতিহাস, যেখানেই এই কোকা কোলার জন্ম। সেই যে এক ভিন্ন স্বাদের অসম্ভব, একেবারে যাকে বলে জনপ্রিয়তার শীর্ষে, সেই যে একটা সফট ড্রিঙ্ক তৈরি হয়েছিল, সেই সব কিছুই রয়েছে তার ইতিহাস নিয়ে এই মিউজিয়ামে। আর সেই সব গল্প শেয়ার করব আপনার সঙ্গে। তবে এখন শুনব গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

1886 সালে ডক্টর জন এস পেম্বারটন, যিনি একজন অ্যাটলান্টার ফার্মাসিস্ট, তিনি এমন এক অদ্ভুত সফট ড্রিঙ্ক তৈরি করেন, এক বিশেষ ফ্লেভারযুক্ত সিরাপ ব্যবহার করে, যেটা বিপুলভাবে জনপ্রিয় হয়েছিল, আর সেটাই হলো কোকাকোলার জন্ম। আর সেই কোকাকোলা, যার আস্ত একটা মিউজিয়াম রয়েছে ইউএসএর অ্যাটলান্টা শহরে। শুনছেন রেডিও বাংলানেট.com, আর আমি অনামিকা রয়েছি পপকর্ন নিয়ে। আর আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি এই কোকাকোলা মিউজিয়াম নিয়ে, যেখানে রয়েছে কোকাকোলার জন্মের ইতিহাস, কিভাবে এই ফর্মুলা তৈরি হয়েছিল আর সেটা কিভাবে লকারে রাখা হয়েছে, সেই সব কিছু রয়েছে এই মিউজিয়ামে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে দেখার আরো অনেক কিছু, কোকাকোলার যত বিজ্ঞাপন রয়েছে সব কিছুই রয়েছে এখানে। এখানে কোকাকোলার যে বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশে যে কোকাকোলা রয়েছে তার টেস্ট করার ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে, সেই গল্প শেয়ার করব আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co

কোকাকোলা বা ওয়ার্ল্ড অফ কোকাকোলা রয়েছে আমেরিকার অ্যাটলান্টা শহরে, আর আজ আমরা পপকর্নের আড্ডায় গল্পে গল্পে পৌঁছে গেছি সেখানে। শুনছেন রেডিও বাংলার .com, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা এই যে কোকাকোলা মিউজিয়াম নিয়ে কথা বলছি, যেখানে রয়েছে কোকাকোলার ইতিহাস, কিভাবে এই যে কোকাকোলার ফর্মুলা তৈরি হয়েছে, সেগুলো কি কি, সেখানে কেমিক্যালস তৈরি করার জন্য কি কি কেমিক্যালস ব্যবহার করা হয়েছে, সেই সব কিছুই কিন্তু রয়েছে এখানে। আর এখানে সেই যে ভল্টের মধ্যে কিভাবে কোকাকোলার এই ফর্মুলা রাখা হয়েছে সেটাও খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের যে কোকাকোলার বিজ্ঞাপন বহু বছর ধরে যেগুলো চলছে সেগুলোও কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে 10 মিনিটের একটা ফিল্মেরও ব্যবস্থা করা হয়েছে যেই কোকগুলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রয়েছে। আর এখানে আরও একটি মজার জিনিস যেটা রয়েছে সেটা হলো টেস্টস অফ দ্য স্টেটস। বিভিন্ন জায়গায় যে 22 রকমের ডিফারেন্ট সফট ড্রিঙ্ক ব্র্যান্ড রয়েছে কোকাকোলার, সেগুলো টেস্ট করার ব্যবস্থা রয়েছে এখানে। আর সেখানে প্রতিটি ফাউন্টেনের মধ্যে সেই ব্র্যান্ডের নাম দিয়ে কোন দেশে সেটা পাওয়া যায় সেটাও কিন্তু লিখে রাখা হয়েছে। কারণ কোনো কোনো ব্র্যান্ড আছে যেগুলো আঞ্চলিকভাবে শুধুমাত্র সেই দেশেই পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। যেমন ইন্ডিয়া বলে লেখা রয়েছে যেখানে, সেখানে রয়েছে থামস আপ। আর এই যে থামস আপের স্বাদ মনে করতে করতেই বরং চলুন শুনি নিয়ে আমরা পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান শুনে ফিরে এসেছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজকে আমাদের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি কোকাকোলা মিউজিয়াম বা ওয়ার্ল্ড অফ কোকাকোলা নিয়ে, যেটা রয়েছে ইউএসএর অ্যাটলান্টা শহরে, একদম যেটা জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে আমরা কালকে কথা বলছিলাম। জর্জিয়া অ্যাকোরিয়ামের একদম পাশে এই কোকাকোলা মিউজিয়াম, আর সেখানেই রয়েছে কোকাকোলার ইতিহাস। আর সেই সব গল্প করতে করতেই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। শোনাব এই আমেরিকার জর্জিয়া রাজ্যের আরও একটি গল্প, পৌঁছে যাব গল্পে গল্পে আমরা সেখানেও। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে শ্রীদের খোসা দিয়ে সামনে যদি যায় সে এ পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: Next participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরাস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

নয় নয় করেও আজকের দিনটা কিন্তু নয় নয়। কেন বলছি, তার কারণ আজকে হলো 9th of September, অর্থাৎ 9.9। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই যে জোড়া নয়ের সমন্বয় হয়েছে এই দিনটার সঙ্গে, তার সঙ্গে কিন্তু নয়কে নিয়ে কিছু কথা আমার আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। তবে নয় মানে শুধুমাত্র যে নয় সংখ্যা তা নয়, এই নয়ের সঙ্গে জুড়ে আছে আরও একটি নয়, অর্থাৎ না। তো এই যাবতীয় নয়কে নিয়ে আমি আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন, এই আড্ডাটা জুড়ে দেবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

নয়। এই নয়ের সঙ্গে যে কত গল্প জড়িয়ে আছে গুণে শেষ করা যাবে না। যেমন ধরুন আমার এক বন্ধু, তো তার জীবনে নয় কিন্তু একটা স্পেশাল রীতিমতন ইন্সপিরেশনের কাজ করে। কী সে ইন্সপিরেশন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, না আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 9.9 অর্থাৎ 9th of September-এর দিনে আপনার সঙ্গে নয়েকে নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো আমার যে বন্ধু, তার জীবনে নয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এক্ষেত্রে নয় কিন্তু সংখ্যা নয়ে না, এখানে নয়ের অর্থ না, মানে ব্যাপারটা হলো সে জীবনে বোধহয় 9000 মেয়েকে প্রপোজ করেছে আর প্রত্যেকে তাকে না বলে দিয়েছে। এবং তার কাছে মনে হয় এই যে প্রত্যেকটি না, সেটা নাকি তাকে আরও দৃঢ় আরও মজবুত হতে সাহায্য করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যাপারটা শুধু ওরই মনে হয়, আমাদের কারুর মনে হয় না আর কি। কী আর করব বন্ধু বলে কথা। তো এই নয়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

নয় কি নিয়ে আমার এক বন্ধুর গল্প একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, যে মনে করে তাকে দৃঢ় হতে এই নয় অর্থাৎ না সাহায্য করেছে। আবার আমার আরও এক চেনা পরিচিত ভদ্রলোক আছেন জানেন, যার জীবনে নয় একটা মানে কুসংস্কার ডেকে আনে। কি সেই কুসংস্কার বলবো অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানাইট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নয়কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম, এই যে 9 তারিখ কিংবা ধরুন 18 তারিখ কিংবা 27 তারিখ, অর্থাৎ যেগুলো যোগফল করলে দাঁড়াচ্ছে সংখ্যাটা 9, সেখানে আমার সেই চেনা পরিচিত ভদ্রলোক কোনো ভালো কাজ কোনো শুভ কাজ শুরু করেন না। তার কারণ তার মনে হয় এই 9 ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ একটি ব্যাপার, মানে 9 অর্থাৎ না এই ব্যাপারটাও তো হয়। কাজেই তার কুসংস্কারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, যে এরকম কুসংস্কারের কোনো মানে হয় না। তবুও কি আর বলবো, তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে 9কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

নয়ের কথা বললেই আমার একটা হারিয়ে যাওয়া ফিলিং হয়, মানে কিছু যেন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। কেন বলছি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে। তার কারণ আজকে দিনটাই জোড়া নয়ের সমাহার, অর্থাৎ 9/9 তো যে কথা বলছিলাম যে এই যে নয়ের কথাটা বললেই আমার কেমন একটা মনে হয় যে আমাদের জীবন থেকে কিছু যেন একটা হারিয়ে গেছে। মানে ব্যাপারটা হলো, যদি আপনি বাংলায় নয় লেখেন তাহলে ওটা যেরকম দেখতে হবে, বাংলার শব্দমালায় কিন্তু আরও একটি ব্যাপার ছিল, সেটি হলো লি, অর্থাৎ রিয়ের পরে লি, সেটাও দেখতে কিন্তু একদম নয়ের মতোই ছিল। কিন্তু সেই লিয়ের ব্যবহার কিন্তু বর্তমানে হয়ই না, এই লি ব্যাপারটা হারিয়েই গেছে। কাজে এই নয়ে কথাটা উঠলেই আমার নয়েকে দেখে লিকে দেখে মনে হয়, লি তুই কোথায় গেলি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবার অনেকে বলেন যে নয় হলো অ্যাকচুয়ালি স্বাধীনতার মানে, মানে স্বাধীনতার ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে নয়ের মধ্যেই। কারণ তাদের বক্তব্য হলো নয় অর্থাৎ না, এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে অ্যাকচুয়াল স্বাধীনতা, যখন কিনা আপনি স্বাধীনভাবে না বলতে পারবেন, অর্থাৎ না বলতে আপনার কোনো রকম কুণ্ঠাবোধ হবে না, কোনো রকম বাধ্যতা আপনার ওপর কাজ করবে না যে আপনি না বলতে পারবেন না, তখনই আপনি স্বাধীন। তাহলে ভাবছেন যে নয় ব্যাপারটা ঠিক কতটা সুদূর প্রসারী? তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকের ডেটটা হলো 9/9, অর্থাৎ 9th of September। আর সেই জন্য আজকে আপনার সঙ্গে আমি আড্ডাটা জুড়ে দিয়েছিলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নয়কে নিয়ে। এই নয় অর্থাৎ নয় একটি সংখ্যা, আবার নয় অর্থাৎ নাও বটে। তো এই নয়কে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কিনা বেশ ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। কিন্তু সময় আজকে একদম শেষ, কাজেই আমাকে থামতেই হবে। খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com. টাটা।

radiobanglalein.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাটা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি, আর তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো খবর, মানে ভালো ভালো ঘুরতে যাওয়ার জায়গা, ভালো ভালো গান, সব কিছু থাকবে আজকের এই দিনে। মন ভালো করার গান, নতুন করে আর এক্সট্রা করে কিচ্ছু বলার নেই, তার কারণ আছে। এটা আমাদের মনটাকে ভালো করার জন্য ভালো ভালো গান অলরেডি আমি সাজিয়ে রেখেছি শুধুমাত্র আপনার জন্য। তাই বেশি কথা বলবো না, যাই একটু আড্ডা। আড্ডার প্রথম ভাগে কী কী রয়েছে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglanei.com এ আমি রূপিদা আছি এবং আজকে মন ভালো করার দিন। আর মন ভালো করার দিন যখনই আসে তখন মনে হয় না ঘুরতে যাওয়ার কথা বলি, ঘুরতে যাওয়ার কথা বলতে শুনতে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। আর সেটা যদি হিমালয়ের কোলে কোনো একটা গ্রামের গল্প হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাকে নিয়ে যাব হিমালয়ের কোলে, কোথায় বলুন তো, একটা ছোট্ট ছবির মতো সুন্দর গ্রাম যার নাম পাবং। আর পাবং এর এই সৌন্দর্য অর্থাৎ গ্রামের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেনই।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

জন্য আমরা পাবং এর কথা বলছি, হিমালয়ের কোলে সেই ছোট গ্রাম পাবং। আর সেখানে যেতে গেলে আপনাকে এনজিপি যেতে হবে। এনজিপি যাওয়ার জন্য যে কোনো ট্রেন আপনি ধরতে পারেন, তারপর আপনাকে গাড়ি বুক করতে হবে কালিম্পং যাওয়ার জন্য। এবং কালিম্পং যাওয়ার পথে আপনার পড়বে সেই পাবং, বা আপনি ওখান থেকেও একেবারে ডাইরেক্ট পাবং যাওয়ার জন্য বুক করতে পারেন। এই যে পাবং, ছবির মতো সুন্দর গ্রাম, এখানে কেন যাবেন? এখানে আপনি নিজের সাথে নিজের সময় কাটাতে যাবেন, নিজেকে এক্সপ্লোর করতে যাবেন পাহাড়ের কোনো একটা কোল। আর এই পাবং এর সাথে একটাই জিনিস আমার মনে হয় যে অফবিট ডেস্টিনেশনগুলো এক একটা মানুষের কাছে এক এক রকম, কারণ সেই মানুষগুলো সেই অফবিট ডেস্টিনেশনকে নিজের মতো করে এক্সপ্লোর করে। আর পাহাড়ে এই ছোট্ট গ্রাম পাবং কিন্তু ঠিক সেই রকমই।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাবুঙের কথা বলছি যখন, তাহলে বলেই দিই বাবুঙের রাস্তা কিন্তু খুব দুর্গম, তাই রাস্তায় কিন্তু বাস চলে না, সার্ভিস ট্রেকার যায়। কিন্তু যদি আপনি চান সার্ভিস ট্রেকারে যেতে, তাহলে আপনি যেতে পারবেন না, কারণ সেখানে বাদুড় ঝোলা ভিড়। এবং তার সাথে সাথে অবশ্যই বলবো মেঘলা আকাশ, আর তার সাথে সাথে ঝোড়ো হাওয়া, আর তার সাথে সাথে যদি একটা জায়গায় নেবে নির্জন অরণ্য খুঁজে পান, তাহলে বুঝতেই পারবেন আপনি পৌঁছে গেছেন পাবং। আর তার কাছাকাছি লেখা থাকবে ওয়েলকাম টু পাবং, ছোট্ট গ্রাম। আর সেই ছোট্ট গ্রামটা ছবির মতো সুন্দর, যেখানে রয়েছে অনেক অনেক সবুজ অরণ্য, বা কোথাও ঘন বাঁশবন, আবার কোথাও রয়েছে হীরের নেকলেসের মতো সাজানো তুষার শৃঙ্গ।

পাহাড়ের কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সবার আগে আমাদের মন কী টানে, কী টানে বলুন তো? ঘুম থেকে উঠবো, জানলাটা খুলে যেন শৃঙ্গ দেখতে পাবো, বরফে মোড়া পাহাড়গুলো। ঠিক সেইরকমই পাবংয়ে গেলে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা 1, 2 এবং কুম্ভকর্ণ ও মা কালু। সেইগুলোর ওপরে যখন সূর্যের আলোর ছটা পড়ে, আহা কি যে দারুণ লাগে! আর যদি কুয়াশা না থাকে তাহলে তো কোনো কথাই নেই, বলে না সোনে পে সোহাগা, ঠিক সেইরকমই। ঠিক সেইরকমই একটা সুন্দর গ্রামের কথা বলছি আপনাকে, যার নাম পাবং। এবং পাবংয়ের সাথে সাথে যদি আরও কিছু ঘুরতে চান, সেখানে রয়েছে চুইকিম এবং চারখোল, এইটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে আবার নিজের মতো করে জায়গাটাকে এক্সপ্লোর করে পৌঁছে যেতে পারেন আবার নিজের গন্তব্যস্থলে। আবার চাইলে কালিম্পং অন্য একটা রুট ধরে কার্শিয়াং ঘুরতেই পারেন। তাহলে এই হিমালয়ের কোলে পাবং একটা নতুন কিন্তু ঠিকানা। কেমন লাগলো আজকের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

শুনছেন ইউক্রেন একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা স্পেশালি কিন্তু অনুগল্প নিয়ে। হ্যাঁ, আজকে নয়টা গল্প আছে, মানে নরকম আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই এক ঘন্টার আসরে। তাহলে দেরি না করে চটপট প্রথম দুটো ছোট অনুগল্পটি শুরু করে ফেলি। প্রথমটা হচ্ছে বৃষ্টি। মাঠের মাঝে একা দাঁড়িয়ে বৃষ্টি, সকাল থেকে গোমড়া আকাশ। অয়ন আসবে আজ 2 বছর পর, এতদিন যে জায়গায় এসে ওরা দেখা করেছে সেখানে কথা হয়, দেখা হয় ফোনে। আজ সামনাসামনি রক্ত মাংসের শরীর নিয়ে বিকেল 4টাতেই সন্ধ্যা নেমে প্রায়। দূরে আবছায় অস্বচ্ছ মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়, অয়ন সামনে এসে দাঁড়ায়। বৃষ্টি, কেমন আছো? ভালো। তুমি ভালো না? বৃষ্টির বড় অভাব, আকাশ ভেঙে বৃষ্টি নামে। প্রথমটা তো শুনে ফেললাম, বৃষ্টি। দ্বিতীয়টা গর্ভবতী, যেটা লিখেছেন আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে বিমান সাহার অনুগল্প নিয়ে। এবার গর্ভবতী। ঘর থেকে বেরিয়ে দেখে কালো মেঘে আকাশ ছেয়ে আছে, বৃষ্টি নামবে বুঝি। চশমাটা মুছে হালকা পাঞ্জাবি গায়ে হাঁটতে হাঁটতে বড় খালটার ধারে অরিত্র, সোনালী নদীর ধারাই পথে বহুকাল। শীতে শুকনো, গ্রীষ্মে খাঁ খাঁ মরুভূমি। খালের ধারে দাঁড়াতেই ঝমঝম বৃষ্টি এলো। চশমাটা খুলে অরিত্র দু হাত ছাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বহুক্ষণ নিচে তাকিয়ে দেখে সামনে নদী। ওইটুকু খাল ফুলে ফেঁপে এক নদীর জন্ম দিয়েছে। অরিত্রর মনে হল কোনো এক গর্ভবতী নারী। অরিত্রর মনটা ভারী হয়ে উঠল সুদীপ্তার জন্য। ভাবল কালই একবার দেখে আসবে ওকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আরও কয়েকটা গল্প নিয়ে, মানে বাকি রইল আরও 7টা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি গান মুসাফিরের আড্ডায় আজকে 9-9 নিয়ে।

0: ব্যাক টু ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা নেট .com এ অনুগল্পের আসর নিয়ে। আমি শফিক, আজ বিমান সাহার অনুগল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এবার যে গল্পটা আপনাদের শোনাবো সেটা কুল। এক মনে তুলি টানে শ্রীনাথ, মাসের ভাড়া বেঁধে কাঁইচি মেরে দাঁড়িয়ে, রঙের ডিব্বা বাঁশের খোঁটায়, হাতে তুলি, লেখাগুলো আরও সুন্দর এই চেষ্টায়। দিনের শেষে 350 টাকা, লেখা যাই হোক না কেন, পয়সার মাপে সৌন্দর্য বেচাকেনা করে না শ্রীনাথ। তাই পেটের ভাত জুটলেই হয়। শ্রীনাথ এক মনে তুলি হাতে, সেদিন এই রাস্তায় মানুষের মিছিল, সামনে বড় মঞ্চ, মুখ্যমন্ত্রীর ভাষণ, দুপুর করাতেই ভিড়ের চাপে বন্ধ কাজ, নিজের অস্তিত্ব খুঁজে পায় না, পরম সুখে ভাসতে ভাসতে বাড়ির পথে শ্রীনাথ। শুনলাম একটা ভিন্ন ধর্মীয় অনুগল্প, যেটি লিখেছেন বিমান সাহা, এবং এই বিমান সাহার আরেকটি অনুগল্প এবার আপনাদের সামনে শেয়ার করছি। শুদ্ধ শ্রী মারা যাওয়ার পর অপরেশার বিয়ে করেনি, বয়স যে ছিল নাতা নয়, ছেলে ক্লাস 4, মেয়ে 6। আরতি মারা যাওয়ার আগের দিন পর্যন্ত বলেছে, ছেলে মেয়ে মানুষ করার ঝোঁক কি তুমি আর বুঝলে কোথায়, তুমি তো অফিস আর বাড়ি। এই কথাটাই অপরেশকে খুঁচিয়ে মারে। আরতি হয়ে আজ কাটিয়ে দিল 20টা বছর। শাস্ত্রে বলে মানুষ আত্মায় বাঁচে, শরীরে নয়। মেয়ে উপযুক্ত পাত্রের হাতে আর ছেলের বিদেশে চাকরি। এয়ারপোর্টে ছেলেকে ছেড়ে এসে একান্তে আরতির সামনে দাঁড়িয়ে অপরেশ ঘরের নির্জন কোণে স্পষ্ট শুনতে পায়, ছেলে মেয়ে মানুষ করা তোমার কম্ম নয়, তুমি তো শুধু অফিস আর বাড়ি। মানসিক প্রশান্তিতে সারা মুখ উচ্ছল হয়ে ওঠে অপরেশের, এতদিনে আরতি হয়ে উঠেছে সে।
1: সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি, কিন্তু এখন অপেক্ষা করছে গান।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
2: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
1: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল।

0: কেশে রাজা, গাজনের বাজনা বাজা, কে মালিক কেশে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: করার ওই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম করার ওই ভিত্তি নাড়ি,
1: লাঠি মার ভাঙলে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি,
2: লাঠি মার ভাঙ।

0: বাসান বেদি, রক্ত জমাট শিকল পূজার বাসান বেদি, রক্ত জমাট শিকল পূজার বাসান বেদি।
1: শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। নিরিবিলির খোঁজ কিন্তু আমরা যেমন মানুষেরা করি, সেরকম পশু পাখি এরাও কিন্তু খোঁজে একটা সুন্দর নিরিবিলি, একটা নিঃশব্দ জায়গা। যে কোনো প্রেম, যে কোনো ভালোবাসা গভীরে তারা কিন্তু নিঃশব্দই খোঁজে, আর সেখানেই কিন্তু সে সুখে শান্তিতে পরম তৃপ্তি নিয়ে এগিয়ে চলে। ভালোবাসা কিন্তু উন্মুক্ত হয়ে গেলে সেটার ভালোবাসা থাকে না, ভালোবাসা তখনই মৃত্যু হয়। যে কোনো ভালোবাসা, গভীর সম্পর্ক, সে কিন্তু নিঃশব্দে আড়ালেই এগিয়ে চলে, নতুন কিছুর জন্ম দেয়। তো আমাদের প্রত্যেকের জীবনে নিরিবিলির ভীষণ অভাব, কারণ এখন আমরা একাকিত্ব বুঝি, কিন্তু সেই একাকিত্বর মধ্যে যে একটা অদ্ভুত নিরিবিলির কোণ আছে সেটাকে খুঁজে বার করতে পারি না। এখন অনেকেই বলেন যে আমরা একাকিত্বে বাস করছি বা ভুগছি, এই যে শব্দটা একাকিত্ব একটা মানুষের জীবনে কখনোই আসে না। কেন বলছি, মানুষ কখনো একা থাকতে পারে না, কিছু না কিছুর সঙ্গে সে যুক্ত থাকে। একাকিত্ব কেন, সে কিন্তু কখনোই কোনো মুহূর্তের জন্য এই পৃথিবীতে কেউ একা নয়। আমি নিজেকে যদি মনে করি আমি একা, তাহলেই কিন্তু আমি একা, আদারওয়াইজ কেউ না কেউ আপনার সঙ্গে কোথাও না কোথাও আছেই। দেখবেন, অনুভব করবেন, নিশ্চয়ই পাবেন। আর যারা ভাবেন যে আমরা সত্যিই একাকিত্বের মধ্যে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছি, না, এগুলো মনের ভুল, আমরা আমাদের জায়গাতেই আছি। শুধু কাউকে বিশ্বাস করতে বা কাউকে বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে, আমরা দূরে সরে যাচ্ছি। একাকিত্ব বা আপনার বা আমার নিজের ভাষায় যে একাকিত্ব শব্দটা, ওটা আরও বড় করে দেখা দিচ্ছে, আদবে তা নয়। আদবে আমরা নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ভেবে দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরছি। এই ক্ষেত্রেই বললাম, কারণ এখানে নিরিবিলির ব্যাপারটা জুড়ে আছে। এই নিরিবিলিটা কিন্তু সঠিক নিরিবিলি নয়, যেখানে নিজেকে দূরত্ব তৈরি করছেন অন্যদের সাথে। এখন

শুনছেন ইউক্রেক অত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আড্ডা চলছে আজকে গান মুসাফিরে অনুগল্পের আসর, নটা গল্প নিয়ে আজকের এই স্পেশালে একটা আনন্দের আড্ডা, যেখানে আমরা বিমান সার গল্প শেয়ার করছি। চলুন দেরি না করে আমরা একটু দোতলার দিকে যাই। হ্যাঁ, গল্পের নাম দোতলা। পাশের ফ্ল্যাটে বোস কিন্নি, একই ছেলে, এয়ারপোর্টে হাত নাড়তে নাড়তে বলল, বাবা দোতলাটা সারিয়ে নিও, প্রথম মাসের মাইনে পেয়ে যা লাগে। বোসবাবু আর বোসকিন্নি সজল চোখে মুখে অহংকারের খুশি নিয়ে হাত মেড়ে বিদায় দিল। অহংকার তো হবেই, আমেরিকায় চাকরি। চোখের জল মুছে এক তৃপ্তিতে দুজনে ফিরে এলো। প্রথম মাসের মাইনে পেয়ে অনেক টাকা পাঠালো, বাড়ির কাছে হাত পড়ল, সুন্দর করে সাজিয়ে তুলল বোসবাবু। বোসবাবু আজ বছর পাঁচেক হলো অবসর নিয়ে বাড়িতে, শেষ এসেছিল বছর দুই আগে। এখন বোসবাবু আর বোসকিন্নির বেশিরভাগ সময় কাটে সান ফ্রান্সিসকোতে। বোসবাবু সাজানো লনে হেলানো চেয়ারে মুকুন্দপুরে দোতলা বাড়ির ছবি দেখে। আজকে দ্বিতীয় গল্প, বিমান শাহর লেখা, মাহফুজ। ননিগোপাল বিদেশ যাবার আগে জানতো বছর দুই পরে ফিরে আসবে, তাই ব্যবস্থা যা করেছিল তা সবই ছিল অস্থায়ী। বাবা মা তাদের ছেলের ফিরে আসার আশায় ছিল নিশ্চিন্ত। দুবছর পর ননি এলো বাড়িতে, বাবা মা আহ্লাদে ষোলোখানা, সব দায়ভার সঁপে মুক্ত জীবনযাপনের আশায়। ননি এসে স্যামুয়েলের খবর নিল, খবরটা পেয়েছিল এক বন্ধুর কাছ থেকে, মৃতদেহ সংরক্ষণের কাজে নিয়োজিত। এবার এসে ননিগোপাল স্যামুয়েলের সঙ্গে আলোচনা করে। যেদিন ননি লগেজের ট্রলিটা টেনে এনে দরজায় দাঁড়ানো গাড়িতে উঠাল, গোকুল কাকু আর তার স্ত্রী সরজুবালার চোখে জলের পান দেখেছে। দুজনের বয়স এক ধাক্কায় যেমন বেড়ে গেল। গাড়িতে ওঠার আগে ননি বাবা মাকে প্রণাম করে বাবার হাতে একটা চিরকুট দিয়ে বলল, বাবা এ ফোন নম্বরটা রেখে দাও। কেন রে, নতুন ফোন নিয়েছিস? না বাবা, এটা স্যামুয়েলের ফোন, আমি পৌঁছে তোমাকে সব বলবো, ভালো থেকো। ননি গাড়িতে ওঠে আর পেছন ফিরে তাকায় না, গাড়ি নজরের বাইরে চলে যায়। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আবারও ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা। এবং আজকের এই আড্ডা শেষ করব আরেকটা অসাধারণ বিমান সাহার অনুগল্প দিয়ে। জুড়ে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি,
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গান মুসাফির আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানে .com। আর আজকের এই আড্ডা শেষ করব একটা অসাধারণ গল্প দিয়ে, অনুগল্প দিয়ে, প্রতিধ্বনি, যিনি লিখেছেন আবারও আজকের এই পুরো অনুষ্ঠানটা জুড়ে, যার লেখা নিয়ে কাজ করলাম, বিমান সাহা। প্রতিধ্বনি। 1970 সালে নিলয় ধরা পড়ল, এক বছর জেল হয়েছিল, থাকতে হয়েছিল এক মাস। পুলিশের ভুলের মাশুল গুনতে হয় নিলয়কে। মৃণাল, নিলয়, দীপক, শান্তনু, সুরজিৎ বসে আড্ডা মারত পাড়ার চায়ের দোকানে। সবাই কলেজ পড়ুয়া, নির্ভেচাল আড্ডা। একদিন পার্টির ছেলে বলে তুলে নিয়ে গেল বাড়ি থেকে মাঝরাতে নিলয়কে। খবর পেয়ে বাকিরা, কাকা জেঠা, পিসির বাড়ি পালিয়ে গেল, একমাত্র সুরজিৎ ছাড়া। সেই থেকে দাগা পড়ে গেল নিলয়ের জীবনের পিঠে। পরে জানা গেল একসাথে ওঠা বসা সুরজিৎ ইনফরমারের কাজ করত। কেউ গুনাখরেও টের পায়নি যে ওই খবরটা দিয়েছিল। আজ সুরজিতের বিয়ে, প্রায় 10-12 বছর কেটে গেছে। রাজনীতির আবহাওয়া বদল হয়েছে অনেকটা, সবাই চাকরিতে। এখনও অফিস ফেরত সেই চায়ের দোকানে ওরা আড্ডা মারে। নীলা জেনে শুনেও কাউকে কিছু বলেনি একথা। সুরজিৎ মনে করে আর কেউ জানে না এসব। এই কবছরে পুরনো স্মৃতি অনেকটা চাপা পড়ে গেছে নতুনকে জায়গা করতে গিয়ে, প্রায় বিস্মৃতির গভীরে। বিয়ের আসরে সুরজিৎ সব বন্ধুদের আলাপ করিয়ে দিচ্ছে নতুন বউয়ের সঙ্গে, পাশে গর্বিত স্বামী হয়ে ফটো তুলছে সবাইকে নিয়ে। নিলয় নতুন বউয়ের হাতে উপহার তুলে দিয়ে সুরজিৎকে বলে, তোর বউকে দিলাম, তবে ওর মধ্যে তোর জন্য একটা আছে। বিয়েবাড়ি শান্ত হয়ে গেলে গভীর রাতে সুরজিৎ সবার আগে নিলয়ের সেই গিফট প্যাক খুলল, ভিতর থেকে এক টুকরো কাগজ বার করল, তাতে বড় বড় করে লেখা, 19 জুন শুক্রবার 1970, এক ছটকায় সুরজিৎ সেই দিনটায় ফিরে গেল। ফুলশয্যার রাজ কখন যে কেটে যায় সুরজিতের জীবন টের পায় না। ভোরের আলো,

আমি আপনাকে নিয়ে হারিয়ে যাব রং বেরঙের এক নতুন দুনিয়ায়। হঠাৎ হারিয়ে যাওয়া, আচ্ছা আমরা যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই কারোর ওপর অভিমান করে, সেই মানুষটা কি আমাদের খুঁজবে? এরকম হয়তো আমাদের সারাক্ষণ আমাদের মাথায় চলে যে যেই মানুষটার ওপর আমি অভিমান করে আছি এবং সেই মানুষটা কি আমাকে খুঁজছে বা খুঁজবে। আপনিও নিশ্চয়ই চাইছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে খুঁজুক, বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন সেই মানুষটা আপনাকে খুঁজে বেড়াক, আর তার চোখে আপনি সেই খোঁজার স্বাদটা উপভোগ করুন। হয়তো সেই মুহূর্তেই পারবেন না, যখন আপনাকে খুঁজে পাবে সেই মুহূর্তে যখন আপনি আপনার প্রিয় মানুষটা বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন তার চোখে যখন সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপাতত একটা গান শুনতে শুনতে হারিয়ে যাই, সঙ্গে আমাদের সেই মানুষটা যার সঙ্গে আমি অভিমানের পাহাড়ে উঠে এক নতুন উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: ফিরেলাম একটা মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন রং বেরং অ্যানির সঙ্গে। কথা হচ্ছিল হারিয়ে যাওয়া নিয়ে। আমরা সবাই হারিয়ে যেতে ভালোবাসি এবং ছোটবেলায় আমরা সবথেকে বেশি হারিয়ে যেতাম গল্পের বইয়ের পাতায়। গল্পের বইয়ের চরিত্রদের মধ্যে যাপন করে হারিয়ে যেতাম সেই জায়গায়। গল্পের বইয়ের চরিত্রগুলো এতটাই কাছের ছিল এবং মনে হতো সেই চরিত্রটা যেটা আমি পড়ছি সেটা আমি নিজে। আর গল্পের বইতে হারিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমরা অনেকেই পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়তাম। আর এটা টের পাওয়ার সাধ্য হয়তো বাবা মায়েরও সেই সময় থাকতো না, বুঝে হয়তো ঠিকই যেত, কারণ মনে মনে পড়াটা ছোটবেলায় নট অ্যালাউড ছিল। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও কিছু গানের সঙ্গে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।
1: ও জীবন ছাড়িয়া যাসনে মোরে,

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ছোটবেলায় যে ব্যাপারটা সব থেকে বেশি ভয় করত, বড় হওয়ার পর সেই বিষয়টাকেই আলিঙ্গন করতে ইচ্ছে করে, অর্থাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে। বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক রকম প্রেশার আসে, কাজের প্রেশার, পরিবারের প্রেশার, প্রেমিক প্রেমিকার প্রেশার, যে প্রেশারটা ভীষণভাবে আমাদের হন্ট করে কিছু কিছু সময়, সব ক্ষেত্রে নয়, বিয়ের প্রেশার, কোনো না কোনো প্রেশার ঠিক আসছেই। আর যখনই প্রচুর প্রেশার আসে তখন মনে হয় একটু হারিয়ে যাই, একটু কোথাও নিজের মতো সময় কাটাই, একবার হলেও মনে হয় সব কিছু ছেড়ে হারিয়ে যাই। আমার তো ভীষণ হারিয়ে যেতে ইচ্ছে করে পাহাড়ে, কারণ পাহাড়ের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব আছে আমার। আমার খুব ইচ্ছে করে আমি একা পাহাড়ে যাব এবং আমার যত মনের কথা সব আমি পাহাড়কে গিয়ে জানাবো। পাহাড় কিন্তু কখনো কাউকে ফেরায় না। আচ্ছা, আপনি কি কখনো পাহাড়ে হারিয়ে গেছেন, বা এমন কোনো মানুষের সঙ্গে পাহাড়ে গেছেন যেখানে আপনাকে খুঁজে পেতে কেউ চায়নি বা আপনি কাউকে ধরা দিতে চাননি? শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: আপনিও নিশ্চয়ই হারিয়ে গেছেন গান শুনতে শুনতে। হ্যাঁ, আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের কণ্ঠস্বর শুনলেই আমরা হারিয়ে যাই এক অন্য জগতে। কখনো গান শুনে হতে পারে, কখনো কবিতা শুনতে শুনতে হতে পারে, কখনো গল্প শুনতে শুনতে হতে পারে। কণ্ঠস্বরে অদ্ভুত মাদকতা থাকে, সেই কণ্ঠস্বর শুনলে আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আপনারও নিশ্চয়ই এমন কোনো মানুষ আছে যার কণ্ঠস্বর শুনলে আপনি হারিয়ে যান। মনেই হচ্ছে একটু যদি জানাতে পারতাম অ্যানিকে, জানিয়ে দিন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 4475039657 12। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি কার কণ্ঠস্বর শুনলে হারিয়ে যান নিজের মতন করে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।
1: যদি আকাশের গায়ে কান না পাতি তোমার কথা শুনতে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম মন যখন নিরুদ্দেশ। অনেক সময় আমরা বিশেষ কোনো মানুষের ভাবনায় হারিয়ে যাই, সেই মানুষটাকে কল্পনায় নিয়ে আমরা হারিয়ে যাই, বা এমন কোনো জায়গায় নিজেকে নিয়ে উপস্থিত হই সেখানে হয়তো সেই মানুষটার কোনো অস্তিত্বই নেই কিন্তু তাও হারিয়ে যাই। এরকম হারিয়ে যাওয়ার নানান গল্প নিশ্চয়ই আপনারও আছে, আমাকে লিখে জানান 4475039657 12, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে জানাবেন আপনি ঠিক কী কীভাবে কোন জায়গায় হারিয়ে গেছেন। এবার সময় এসেছে আমার হারিয়ে যাওয়ার, কারণ সময় বলছে এই একটা ঘন্টা শেষ। তাই আবার আসবো আগামীকাল আপনার সঙ্গে আড্ডা দিতে, আপনার হারিয়ে যাওয়ার গল্প শুনতে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে থাকবেন আপনি কিভাবে কোথায় হারিয়ে গেছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও একবার মনে করিয়ে দিই 4475039657 12। তাহলে আজ আসি, কাল আবার কথা হবে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম মন যখন নিরুদ্দেশ।

গরমে তেষ্টা মেটাতে কিংবা বার্গার বা ফ্রাইজের সঙ্গে যদি পাশে থাকে একটু ঠান্ডা পানীয়, তাহলে তো কথাই নেই। আর এই ঠান্ডা পানীয় বললেই প্রথমেই যে কথাটি মনে পড়ে যায় সেটি হলো কোকাকোলা, সেই কোকাকোলার জগৎ। আর সেই কোকাকোলা মিউজিয়াম নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা গল্পে গল্পে সোজা চলে যাব একেবারে আমেরিকার জর্জিয়ার ক্যাপিটাল অ্যাটলান্টাতে, যেখানে রয়েছে কোকাকোলা মিউজিয়াম বা ওয়ার্ল্ড অফ কোকাকোলা, যেখানে কোকাকোলার উৎপত্তি। আর সেখানেই রয়েছে সেই কোকাকোলার উৎপত্তির পেছনে লুকিয়ে থাকা সব ইতিহাস। আর সেই সব কিছু নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নের আড্ডায়। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কোলা বললেই মাথায় আসে কোকা কোলার কথা। আর সেই কোকা কোলার ইতিহাস রয়েছে কোকা কোলা মিউজিয়ামে। ওয়ার্ল্ড অফ কোকা কোলা রয়েছে ইউএস এর অ্যাটলান্টাতে। আর আজ আমরা গল্পে গল্পে রয়েছি সেই কোকা কোলার মিউজিয়ামে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা পপকর্নি। এই যে আমরা কোকাকোলা মিউজিয়ামের কথা বলছি, এটি রয়েছে একেবারে অ্যাটলান্টা শহরের মাঝখানে, যেখানে আমরা বলছিলাম জর্জিয়া অ্যাকোরিয়ামের কথা, ঠিক তার পাশেই কোকাকোলা মিউজিয়াম। আর তার উল্টো দিকে রয়েছে অলিম্পিক পার্ক, যেখানে ১৯৯৬ সালে হয়েছিল অলিম্পিক গেমস। আর এই কোকাকোলা যে মিউজিয়ামটি, সেটি ২০ একর এর একটা কমপ্লেক্স, আর সেটা তিনতলা বিল্ডিং। আর সেইখানে রয়েছে কোকাকোলার পুরো ইতিহাস, যেখানেই এই কোকাকোলার জন্ম। সেই যে এক ভিন্ন স্বাদের অসম্ভব, একেবারে যাকে বলে জনপ্রিয়তার শীর্ষে, সেই যে একটা সফট ড্রিঙ্ক তৈরি হয়েছিল, সেই সব কিছুই রয়েছে তার ইতিহাস নিয়ে এই মিউজিয়ামে। আর সেই সব গল্প শেয়ার করব আপনার সঙ্গে। তবে এখন শুনব গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

1886 সালে ডক্টর জন এস পেম্বারটন, যিনি একজন অ্যাটলান্টার ফার্মাসিস্ট, তিনি এমন এক অদ্ভুত সফট ড্রিঙ্ক তৈরি করেন, এক বিশেষ ফ্লেভারযুক্ত সিরাপ ব্যবহার করে, যেটা বিপুলভাবে জনপ্রিয় হয়েছিল, আর সেটাই হলো কোকাকোলার জন্ম। আর সেই কোকাকোলা, যার আস্ত একটা মিউজিয়াম রয়েছে ইউএসএর অ্যাটলান্টা শহরে। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর আমি অনামিকা রয়েছি পপকর্ন নিয়ে। আর আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি এই কোকাকোলা মিউজিয়াম নিয়ে, যেখানে রয়েছে কোকাকোলার জন্মের ইতিহাস, কিভাবে এই ফর্মুলা তৈরি হয়েছিল আর সেটা কিভাবে লকারে রাখা হয়েছে, সেই সব কিছু রয়েছে এই মিউজিয়ামে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে দেখার আরো অনেক কিছু, কোকাকোলার যত বিজ্ঞাপন রয়েছে সব কিছুই রয়েছে এখানে। এখানে কোকাকোলার যে বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশে যে কোকাকোলা রয়েছে তার টেস্ট করার ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে। সেই গল্প শেয়ার করব আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

কোকাকোলা বা ওয়ার্ল্ড অফ কোকাকোলা রয়েছে আমেরিকার অ্যাটলান্টা শহরে, আর আজ আমরা পপকর্নের আড্ডায় গল্পে গল্পে পৌঁছে গেছি সেখানে। শুনছেন রেডিও বাংলারে.com, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা এই যে কোকাকোলা মিউজিয়াম নিয়ে কথা বলছি, যেখানে রয়েছে কোকাকোলার ইতিহাস, কিভাবে এই যে কোকাকোলার ফর্মুলা তৈরি হয়েছে, সেগুলো কি কি, সেখানে কেমিক্যালস তৈরি করার জন্য কি কি কেমিক্যালস ব্যবহার করা হয়েছে, সেই সব কিছুই কিন্তু রয়েছে এখানে। আর এখানে সেই যে ভল্টের মধ্যে কিভাবে কোকাকোলার এই ফর্মুলা রাখা হয়েছে সেটাও খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের যে কোকাকোলার বিজ্ঞাপন বহু বছর ধরে যেগুলো চলছে সেগুলোও কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে 10 মিনিটের একটা ফিল্মেরও ব্যবস্থা করা হয়েছে যেই কোকগুলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রয়েছে। আর এখানে আরও একটি মজার জিনিস যেটা রয়েছে সেটা হলো টেস্টস অফ দ্য স্টেটস। বিভিন্ন জায়গায় যে 22 রকমের ডিফারেন্ট সফট ড্রিঙ্ক ব্র্যান্ড রয়েছে কোকাকোলার, সেগুলো টেস্ট করার ব্যবস্থা রয়েছে এখানে। আর সেখানে প্রতিটি ফাউন্টেনের মধ্যে সেই ব্র্যান্ডের নাম দিয়ে কোন দেশে সেটা পাওয়া যায় সেটাও কিন্তু লিখে রাখা হয়েছে। কারণ কোনো কোনো ব্র্যান্ড আছে যেগুলো আঞ্চলিকভাবে শুধুমাত্র সেই দেশেই পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। যেমন ইন্ডিয়া বলে লেখা রয়েছে যেখানে, সেখানে রয়েছে থামস আপ। আর এই যে থামস আপের স্বাদ মনে করতে করতেই বরং চলুন শুনে নিই আমরা পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান শুনে ফিরে এসেছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজকে আমাদের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি কোকাকোলা মিউজিয়াম বা ওয়ার্ল্ড অফ কোকাকোলা নিয়ে, যেটা রয়েছে ইউএসএর অ্যাটলান্টা শহরে, একদম যেটা জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে আমরা কালকে কথা বলছিলাম। জর্জিয়া অ্যাকোরিয়ামের একদম পাশে এই কোকাকোলা মিউজিয়াম, আর সেখানেই রয়েছে কোকাকোলার ইতিহাস। আর সেই সব গল্প করতে করতেই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসব আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। শোনাব এই আমেরিকার জর্জিয়া রাজ্যের আরও একটি গল্প, পৌঁছে যাব গল্পে গল্পে আমরা সেখানেও। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে শ্রীদের খসারিয়ে সামনে যদি যায় সে এ পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: Participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

নয় নয় করেও আজকের দিনটা কিন্তু নয় নয়। কেন বলছি, তার কারণ আজকে হলো 9th of September, অর্থাৎ 9.9। তো রেডিও বাংলানেট.com এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এই যে জোড়া নয়ের সমন্বয় হয়েছে এই দিনটার সঙ্গে, তার সঙ্গে কিন্তু নয়কে নিয়ে কিছু কথা আমার আপনার সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করছে। তবে নয় মানে শুধুমাত্র যে নয় সংখ্যা তা নয়, এই নয়ের সঙ্গে জুড়ে আছে আরও একটি নয়, অর্থাৎ না। তো এই যাবতীয় নয়কে নিয়ে আমি আজকে আপনার সঙ্গে আড্ডাটা জুড়ে দেবো আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

নয়। এই নয়ের সঙ্গে যে কত গল্প জড়িয়ে আছে এই গুণে শেষ করা যাবে না। যেমন ধরুন আমার এক বন্ধু, তো তার জীবনে নয় কিন্তু একটা স্পেশাল রীতিমতন ইন্সপিরেশনের কাজ করে। কী সে ইন্সপিরেশন বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে 9.9 অর্থাৎ 9th of September-এর দিনে আপনার সঙ্গে নয়েকে নিয়ে কিছু কথা শেয়ার করছি। তো আমার যে বন্ধু, তার জীবনে নয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এক্ষেত্রে নয়ে কিন্তু সংখ্যা নয়ে না, এখানে নয়ের অর্থ না, মানে ব্যাপারটা হলো সে জীবনে বোধহয় 9000 মেয়েকে প্রপোজ করেছে আর প্রত্যেকে তাকে না বলে দিয়েছে। এবং তার কাছে মনে হয় এই যে প্রত্যেকটি না, সেটা নাকি তাকে আরও দৃঢ় আরও মজবুত হতে সাহায্য করেছে। কিন্তু দুঃখের বিষয়, এই ব্যাপারটা শুধু ওরই মনে হয়, আমাদের কারুর মনে হয় না আর কি। কী আর করব বন্ধু বলে কথা। তো এই নয়কে নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়। কথা হোক তোমারও,
1: কথা হোক

নয় কি নিয়ে আমার এক বন্ধুর গল্প একটু আগে আপনার সঙ্গে শেয়ার করলাম, যে মনে করে তাকে দৃঢ় হতে এই নয় অর্থাৎ না সাহায্য করেছে। আবার আমার আরও এক চেনা পরিচিত ভদ্রলোক আছেন জানেন, যার জীবনে নয় একটা মানে কুসংস্কার ডেকে আনে। কি সেই কুসংস্কার বলবো অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে রানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। নয়কে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম, এই যে 9 তারিখ কিংবা ধরুন 18 তারিখ কিংবা 27 তারিখ, অর্থাৎ যেগুলো যোগফল করলে দাঁড়াচ্ছে সংখ্যাটা 9, সেখানে আমার সেই চেনা পরিচিত ভদ্রলোক কোনো ভালো কাজ কোনো শুভ কাজ শুরু করেন না। তার কারণ তার মনে হয় এই 9 ব্যাপারটা অত্যন্ত নেগেটিভ একটি ব্যাপার, মানে 9 অর্থাৎ না এই ব্যাপারটাও তো হয়। কাজেই তার কুসংস্কারকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে আমি একটা ব্যাপার বলতে বাধ্য হচ্ছি, যে এরকম কুসংস্কারের কোনো মানে হয় না। তবুও কি আর বলবো, তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে 9কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

নয়ের কথা বললেই আমার একটা হারিয়ে যাওয়া ফিলিং হয়, মানে কিছু যেন হারিয়ে গেছে আমাদের জীবন থেকে। কেন বলছি অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছের আনা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে। তার কারণ আজকে দিনটাই জোড়া নয়ের সমাহার, অর্থাৎ 9.9, 9th of September। তো যে কথা বলছিলাম যে এই যে নয়ের কথাটা বললেই আমার কেমন একটা মনে হয় যে আমাদের জীবন থেকে কিছু যেন একটা হারিয়ে গেছে। মানে ব্যাপারটা হলো, যদি আপনি বাংলায় নয় লেখেন তাহলে ওটা যেরকম দেখতে হবে, বাংলার শব্দমালায় কিন্তু আরও একটি ব্যাপার ছিল, সেটি হলো লি, অর্থাৎ রিয়ের পরে লি, সেটাও দেখতে কিন্তু একদম নয়ের মতোই ছিল। কিন্তু সেই লিয়ের ব্যবহার কিন্তু বর্তমানে হয়ই না, এই লি ব্যাপারটা হারিয়েই গেছে। কাজে এই নয়ে কথাটা উঠলেই আমার নয়কে দেখে লিকে দেখে মনে হয়, লি তুই কোথায় গেলি। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে নয়কে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আবার অনেকে বলেন যে নয় হলো অ্যাকচুয়ালি স্বাধীনতার মানে, মানে স্বাধীনতার ব্যাপারটা কিন্তু লুকিয়ে আছে নয়ের মধ্যেই। কারণ তাদের বক্তব্য হলো নয় অর্থাৎ না, এই নায়ের মধ্যেই লুকিয়ে আছে অ্যাকচুয়াল স্বাধীনতা, যখন কিনা আপনি স্বাধীনভাবে না বলতে পারবেন, অর্থাৎ না বলতে আপনার কোনো রকম কুণ্ঠাবোধ হবে না, কোনো রকম বাধ্যতা আপনার ওপর কাজ করবে না যে আপনি না বলতে পারবেন না, তখনই আপনি স্বাধীন। তাহলে ভাবছেন যে নয় ব্যাপারটা ঠিক কতটা সুদূর প্রসারী? তো রেডিও বাংলানের ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আজকের ডেটটা হলো 9/9, অর্থাৎ 9th অফ সেপ্টেম্বর। আর সেই জন্য আজকে আপনার সঙ্গে আমি আড্ডাটা জুড়ে দিয়েছিলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে নয়কে নিয়ে। এই নয় অর্থাৎ নয় একটি সংখ্যা, আবার নয় অর্থাৎ নাও বটে। তো এই নয়কে নিয়ে এরকম অনেক কথা, অনেক গল্প আছে যেগুলো কি না বেশ ইন্টারেস্টিং। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। তো কেমন লাগলো বলুন তো আপনার, জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। কিন্তু সময় আজকে একদম শেষ, কাজেই আমাকে থামতেই হবে। খুব ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া রাতা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি, আর তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো খবর, মানে ভালো ভালো ঘুরতে যাওয়ার জায়গা, ভালো ভালো গান, সব কিছু থাকবে আজকের এই দিনে। মন ভালো করার গান নতুন করে আর এক্সট্রা করে কিচ্ছু বলার নেই, তার কারণ আছে। এটা আমাদের মনটাকে ভালো করার জন্য ভালো ভালো গান অলরেডি আমি সাজিয়ে রেখেছি শুধুমাত্র আপনার জন্য। তাই বেশি কথা বলবো না, যাই একটু আড্ডা। আড্ডার প্রথম ভাগে কী কী রয়েছে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং শুনতে হবে রেডিও বাংলানে.com মন চক্ষণ নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
5: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobanglane.com এ আমি রূপিদা আছি এবং আজকে মন ভালো করার দিন। আর মন ভালো করার দিন যখনই আসে তখন মনে হয় না ঘুরতে যাওয়ার কথা বলি, ঘুরতে যাওয়ার কথা বলতে শুনতে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। আর সেটা যদি হিমালয়ের কোলে কোনো একটা গ্রামের গল্প হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে আপনাকে নিয়ে যাব হিমালয়ের কোলে, কোথায় বলুন তো, একটা ছোট্ট ছবির মতো সুন্দর গ্রাম যার নাম পাবং। আর পাবং এর এই সৌন্দর্য অর্থাৎ গ্রামের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেনই।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

যাওয়ার জন্য আমরা পাবং এর কথা বলছি, হিমালয়ের কোলে সেই ছোট গ্রাম পাবং। আর সেখানে যেতে গেলে আপনাকে এনজিপি যেতে হবে। এনজিপি যাওয়ার জন্য যে কোনো ট্রেন আপনি ধরতে পারেন, তারপর আপনাকে গাড়ি বুক করতে হবে কালিম্পং যাওয়ার জন্য। এবং কালিম্পং যাওয়ার পথে আপনার পড়বে সেই পাবং, বা আপনি ওখান থেকেও একেবারে ডাইরেক্ট পাবং যাওয়ার জন্য বুক করতে পারেন। এই যে পাবং, ছবির মতো সুন্দর গ্রাম, এখানে কেন যাবেন? এখানে আপনি নিজের সাথে নিজের সময় কাটাতে যাবেন, নিজেকে এক্সপ্লোর করতে যাবেন পাহাড়ের কোনো একটা কোলে। আর এই পাবং এর সাথে একটাই জিনিস আমার মনে হয় যে অফবিট ডেস্টিনেশনগুলো এক একটা মানুষের কাছে এক এক রকম, কারণ সেই মানুষগুলো সেই অফবিট ডেস্টিনেশনকে নিজের মতো করে এক্সপ্লোর করে। আর পাহাড়ে এই ছোট্ট গ্রাম পাবং কিন্তু ঠিক সেই রকম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বাবং এর কথা বলছি যখন, তাহলে বলেই দিই বাবং এর রাস্তা কিন্তু খুব দুর্গম, তাই রাস্তায় কিন্তু বাস চলে না, সার্ভিস ট্রেকার যায়। কিন্তু যদি আপনি চান সার্ভিস ট্রেকারে যেতে, তাহলে আপনি যেতে পারবেন না, কারণ সেখানে বাদুর ঝোলা ভিড়। এবং তার সাথে সাথে অবশ্যই বলবো মেঘলা আকাশ, আর তার সাথে সাথে ঝোড়ো হাওয়া, আর তার সাথে সাথে যদি একটা জায়গায় নেবে নির্জন অরণ্য খুঁজে পান, তাহলে বুঝতেই পারবেন আপনি পৌঁছে গেছেন বাবং। আর তার কাছাকাছি লেখা থাকবে ওয়েলকাম টু বাবং, ছোট্ট গ্রাম। আর সেই ছোট্ট গ্রামটা ছবির মতো সুন্দর, যেখানে রয়েছে অনেক অনেক সবুজ অরণ্য, বা কোথাও ঘন বাঁশবন, আবার কোথাও রয়েছে হীরের নেকলেসের মতো সাজানো তুষার শৃঙ্গ।

পাহাড়ের কোনো একটা জায়গায় ঘুরতে গেলে সবার আগে আমাদের মন কি টানে, কি টানে বলুন তো? ঘুম থেকে উঠবো, জানলাটা খুলে যেন শৃঙ্গ দেখতে পাবো, বরফে মোড়া পাহাড়গুলো। ঠিক সেই রকমই পাবংয়ে গেলে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা 1, 2 এবং কুম্ভকর্ণ ও মা কালু। সেইগুলোর ওপরে যখন সূর্যের আলোর ছটা পড়ে, আহা কি যে দারুণ লাগে। আর যদি কুয়াশা না থাকে তাহলে তো কোনো কথাই নেই, বলে না সোনে পে সোহাগা, ঠিক সেই রকমই। ঠিক সেই রকমই একটা সুন্দর গ্রামের কথা বলছি আপনাকে, যার নাম পাবং। এবং পাবংয়ের সাথে সাথে যদি আরও কিছু ঘুরতে চান, সেখানে রয়েছে চুইকিম এবং চারখোল, এইটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তারপরে আবার নিজের মতো করে জায়গাটাকে এক্সপ্লোর করে পৌঁছে যেতে পারেন আবার নিজের গন্তব্যস্থলে। আবার চাইলে কালিম্পং অন্য একটা রুট ধরে কার্শিয়াং ঘুরতেই পারেন। তাহলে এই হিমালয়ের কোলে পাবং একটা নতুন কিন্তু ঠিকানা। কেমন লাগলো আজকের আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com। ভালো থাকবেন।

শুনছেন ইউক্রেন একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজকের আড্ডাটা স্পেশালি কিন্তু অনুগল্প নিয়ে। হ্যাঁ, আজকে নয়টা গল্প আছে, মানে নরকম আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই এক ঘন্টার আসরে। তাহলে দেরি না করে চটপট প্রথম দুটো ছোট অনুগল্পটি শুরু করে ফেলি। প্রথমটা হচ্ছে বৃষ্টি। মাঠের মাঝে একা দাঁড়িয়ে বৃষ্টি, সকাল থেকে গোমড়া আকাশ। অয়ন আসবে আজ 2 বছর পর, এতদিন যে জায়গায় এসে ওরা দেখা করেছে সেখানে কথা হয়, দেখা হয় ফোনে। আজ সামনাসামনি রক্ত মাংসের শরীর নিয়ে বিকেল 4টাতেই সন্ধ্যা নেমে প্রায়। দূরে আবছায় অস্বচ্ছ মূর্তি ধীরে ধীরে স্পষ্ট হয়, অয়ন সামনে এসে দাঁড়ায়। বৃষ্টি, কেমন আছো? ভালো। তুমি ভালো না? বৃষ্টির বড় অভাব, আকাশ ভেঙে বৃষ্টি নামে। প্রথমটা তো শুনে ফেললাম বৃষ্টি, দ্বিতীয়টা গর্ভবতী, যেটা লিখেছেন আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে বিমান সাহার অনুগল্প নিয়ে। এবার গর্ভবতী। ঘর থেকে বেরিয়ে দেখে কালো মেঘে আকাশ ছেয়ে আছে, বৃষ্টি নামবে বুঝি। চশমাটা মুছে হালকা পাঞ্জাবি গায়ে হাঁটতে হাঁটতে বড় খালটার ধারে অরিত্র, সোনালী নদীর ধারাই পথে বহুকাল। শীতে শুকনো, গ্রীষ্মে খাঁ খাঁ মরুভূমি। খালের ধারে দাঁড়াতেই ঝমঝম বৃষ্টি এলো। চশমাটা খুলে অরিত্র দু হাত ছাড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বহুক্ষণ নিচে তাকিয়ে দেখে সামনে নদী, ওইটুকু খাল ফুলে ফেঁপে এক নদীর জন্ম দিয়েছে। অরিত্রর মনে হল কোনো এক গর্ভবতী নারী। অরিত্রর মনটা ভারী হয়ে উঠল সুদীপ্তার জন্য। ভাবল কালই একবার দেখে আসবে ওকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি আরও কয়েকটা গল্প নিয়ে, মানে বাকি রইল আরও 7টা। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি গান মুসাফিরের আড্ডায় আজকে 9-9 নিয়ে।

0: ব্যাক টু ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা রেডিও বাংলা নেট ডট কমে। অনুগল্পের আসর নিয়ে আমি শফিক আজ বিমান সাহার অনুগল্প আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং এবার যে গল্পটা আপনাদের শোনাবো সেটা কুল। এক মনে তুলি টানে শ্রীনাথ, মাসের ভাড়া বেঁধে কাঁইচি মেরে দাঁড়িয়ে, রঙের ডিব্বা বাঁশের খোঁটায়, হাতে তুলি, লেখাগুলো আরও সুন্দর এই চেষ্টায়। দিনের শেষে 350 টাকা, লেখা যাই হোক না কেন, পয়সার মাপে সৌন্দর্য বেচাকেনা করে না শ্রীনাথ। তাই পেটের ভাত জুটলেই হয়। শ্রীনাথ এক মনে তুলি হাতে, সেদিন এই রাস্তায় মানুষের মিছিল, সামনে বড় মঞ্চ, মুখ্যমন্ত্রীর ভাষণ, দুপুর করাতেই ভিড়ের চাপে বন্ধ কাজ, নিজের অস্তিত্ব খুঁজে পায় না, পরম সুখে ভাসতে ভাসতে বাড়ির পথে শ্রীনাথ। শুনলাম একটা ভিন্ন ধর্মীয় অনুগল্প, যেটি লিখেছেন বিমান সাহা, এবং এই বিমান সাহার আরেকটি অনুগল্প এবার আপনাদের সামনে শেয়ার করছি। শুদ্ধ শ্রী মারা যাওয়ার পর অপরেশার বিয়ে করেনি, বয়স যে ছিল নাতা নয়, ছেলে ক্লাস 4, মেয়ে 6। আরতি মারা যাওয়ার আগের দিন পর্যন্ত বলেছে, ছেলে মেয়ে মানুষ করার ঝোঁক কি তুমি আর বুঝলে কোথায়, তুমি তো অফিস আর বাড়ি। এই কথাটাই অপরেশকে খুঁচিয়ে মারে। আরতি হয়ে আজ কাটিয়ে দিল 20টা বছর। শাস্ত্রে বলে মানুষ আত্মায় বাঁচে, শরীরে নয়। মেয়ে উপযুক্ত পাত্রের হাতে আর ছেলের বিদেশে চাকরি। এয়ারপোর্টে ছেলেকে ছেড়ে এসে একান্তে আরতির সামনে দাঁড়িয়ে অপরেশ ঘরের নির্জন কোণে স্পষ্ট শুনতে পায়, ছেলে মেয়ে মানুষ করা তোমার কম্ম নয়, তুমি তো শুধু অফিস আর বাড়ি। মানসিক প্রশান্তিতে সারা মুখ উচ্ছল হয়ে ওঠে অপরেশের, এতদিনে আরতি হয়ে উঠেছে সে।
1: সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি খুব তাড়াতাড়ি, কিন্তু এখন অপেক্ষা করছে গান।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
2: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
1: ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে।

0: কেশে রাজা, কাজনের বাজনা বাজা, কে মালিক কেশে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে।

0: ভীমকারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীমকারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙলে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পারি।
2: লাথি মার ভাঙলে তালা,
1: যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

বাসন বেদি রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি রক্ত জমাট শিকল পূজার বাসন বেদি। শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com। নিরিবিলির খোঁজ কিন্তু আমরা যেমন মানুষেরা করি সেরকম পশু পাখি এরাও কিন্তু খোঁজে, একটা সুন্দর নিরিবিলি, একটা নিঃশব্দ জায়গা। যে কোনো প্রেম, যে কোনো ভালোবাসা গভীরে তারা কিন্তু নিঃশব্দই খোঁজে, আর সেখানে কিন্তু সে সুখে শান্তিতে পরম তৃপ্তি নিয়ে এগিয়ে চলে। ভালোবাসা কিন্তু উন্মুক্ত হয়ে গেলে সেটার ভালোবাসা থাকে না, ভালোবাসা তখনই মৃত্যু হয়। যে কোনো ভালোবাসা, গভীর সম্পর্ক, সে কিন্তু নিঃশব্দে আড়ালেই এগিয়ে চলে, নতুন কিছুর জন্ম দেয়। তো আমাদের প্রত্যেকের জীবনে নিরিবিলির ভীষণ অভাব, কারণ এখন আমরা একাকিত্ব বুঝি, কিন্তু সেই একাকিত্বর মধ্যে যে একটা অদ্ভুত নিরিবিলির কোণ আছে সেটাকে খুঁজে বার করতে পারি না। এখন অনেকেই বলেন যে আমরা একাকিত্বে বাস করছি বা ভুগছি, এই যে শব্দটা একাকিত্ব একটা মানুষের জীবনে কখনোই আসে না। কেন বলছি, মানুষ কখনো একা থাকতে পারে না, কিছু না কিছুর সঙ্গে সে যুক্ত থাকে। একাকিত্ব কেন, সে কিন্তু কখনোই কোনো মুহূর্তের জন্য এই পৃথিবীতে কেউ একা নয়। আমি নিজেকে যদি মনে করি আমি একা, তাহলেই কিন্তু আমি একা, আদারওয়াইজ কেউ না কেউ আপনার সঙ্গে কোথাও না কোথাও আছেই। দেখবেন, অনুভব করবেন, নিশ্চয়ই পাবেন। আর যারা ভাবেন যে আমরা সত্যি একাকিত্বের মধ্যে চলে যাচ্ছি, ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাচ্ছি, না, এগুলো মনের ভুল, আমরা আমাদের জায়গাতেই আছি। শুধু কাউকে বিশ্বাস করতে বা কাউকে বুঝতে আমাদের অসুবিধে হচ্ছে, আমরা দূরে সরে যাচ্ছি। একাকিত্ব বা আপনার বা আমার নিজের ভাষায় যে একাকিত্ব শব্দটা, ওটা বড় করে দেখা দিচ্ছে, আদবে তা নয়। আদবে আমরা নিজেরা নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, ভেবে দেখবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরছি। এই ক্ষেত্রেই বললাম, কারণ এখানে নিরিবিলির ব্যাপারটা জুড়ে আছে। এই নিরিবিলিটা কিন্তু সঠিক নিরিবিলি নয়, যেখানে নিজেকে দূরত্ব তৈরি করছেন অন্যদের সাথে। এখন গান।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর আড্ডা চলছে আজকে গান মুসাফিরে অনুগল্পের আসর, নটা গল্প নিয়ে আজকের এই স্পেশাল একটা আনন্দের আড্ডা, যেখানে আমরা বিমান শাহর গল্প শেয়ার করছি। চলুন দেরি না করে আমরা একটু দোতলার দিকে যাই। হ্যাঁ, গল্পের নাম দোতলা। পাশের ফ্ল্যাটে বোস কিননি, একই ছেলে। এয়ারপোর্টে হাত নাড়তে নাড়তে বলল, বাবা দোতলাটা সারিয়ে নিও, প্রথম মাসের মাইনে পেয়ে যা লাগে। বোসবাবু আর বোসকিন্নি সজল চোখে মুখে অহংকারের খুশি নিয়ে হাত নেড়ে বিদায় দিল। অহংকার তো হবেই, আমেরিকায় চাকরি। চোখের জল মুছে এক তৃপ্তিতে দুজনে ফিরে এলো। প্রথম মাসের মাইনে পেয়ে অনেক টাকা পাঠালো, বাড়ির কাছে হাত পড়ল, সুন্দর করে সাজিয়ে তুলল বোসবাবু। বোসবাবু আজ বছর পাঁচেক হলো অবসর নিয়ে বাড়িতে, শেষ এসেছিল বছর দুই আগে। এখন বোসবাবু আর বোসকিন্নির বেশিরভাগ সময় কাটে সান ফ্রান্সিসকোতে। বোসবাবু সাজানো লনে হেলানো চেয়ারে মুকুন্দপুরে দোতলা বাড়ির ছবি দেখে। আজকে দ্বিতীয় গল্প, বিমান শাহর লেখা, মাহফুজ। ননিগোপাল বিদেশ যাবার আগে জানতো বছর দুই পরে ফিরে আসবে, তাই ব্যবস্থা যা করেছিল তা সবই ছিল অস্থায়ী। বাবা মা তাদের ছেলের ফিরে আসার আশায় ছিল নিশ্চিন্ত। দুবছর পর ননি এলো বাড়িতে, বাবা মা আহ্লাদে ষোলোখানা, সব দায়ভার সঁপে মুক্ত জীবনযাপনের আশায়। ননি এসে স্যামুয়েলের খবর নিল, খবরটা পেয়েছিল এক বন্ধুর কাছ থেকে, মৃতদেহ সংরক্ষণের কাজে নিয়োজিত। এবার এসে ননিগোপাল স্যামুয়েলের সঙ্গে আলোচনা করে। যেদিন ননি লগেজের ট্রলিটা টেনে এনে দরজায় দাঁড়ানো গাড়িতে উঠালো, গোকুল কাকু আর তার স্ত্রী সরজুবালার চোখে জলের পান দেখেছে। দুজনের বয়স এক ধাক্কায় যেমন বেড়ে গেল। গাড়িতে ওঠার আগে ননি বাবা মাকে প্রণাম করে বাবার হাতে একটা চিরকুট দিয়ে বলল, বাবা এ ফোন নম্বরটা রেখে দাও। কেন রে, নতুন ফোন নিয়েছিস? না বাবা, এটা স্যামুয়েলের ফোন, আমি পৌঁছে তোমাকে সব বলবো, ভালো থেকো। ননি গাড়িতে ওঠে আর পেছন ফিরে তাকায় না, গাড়ি নজরের বাইরে চলে যায়। সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, আবারও ফিরে আসছি আবারও আজকের এই স্পেশাল আড্ডা। এবং আজকের এই আড্ডা শেষ করব আরেকটা অসাধারণ বিমান শাহর অনুগল্প দিয়ে। জুড়ে থাকুন।

কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, টালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গান মুসাফির আড্ডা নিয়ে। আমি সৌভিক, শুনছেন রেডিও বাংলানেট .com। আর আজকের এই আড্ডা শেষ করব একটা অসাধারণ গল্প দিয়ে, অনুগল্প দিয়ে, প্রতিধ্বনি, যিনি লিখেছেন আবারও আজকের এই পুরো অনুষ্ঠানটা জুড়ে, যার লেখা নিয়ে কাজ করলাম, বিমান সাহা, প্রতিধ্বনি। 1970 সালে নিলয় ধরা পড়ল, এক বছর জেল হয়েছিল, থাকতে হয়েছিল এক মাস। পুলিশের ভুলের মাশুল গুনতে হয় নিলয়কে। মৃণাল, নিলয়, দীপক, শান্তনু, সুরজিৎ বসে আড্ডা মারত পাড়ার চায়ের দোকানে। সবাই কলেজ পড়ুয়া, নির্ভেজাল আড্ডা। একদিন পার্টির ছেলে বলে তুলে নিয়ে গেল বাড়ি থেকে মাঝরাতে নিলয়কে। খবর পেয়ে বাকিরা, কাকা জেঠা, পিসির বাড়ি পালিয়ে গেল, একমাত্র সুরজিৎ ছাড়া। সেই থেকে দাগা পড়ে গেল নিলয়ের জীবনের পিঠে। পরে জানা গেল একসাথে ওঠা বসা সুরজিৎ ইনফরমারের কাজ করত, কেউ গুণাক্ষরেও টের পায়নি যে ওই খবরটা দিয়েছিল। আজ সুরজিতের বিয়ে, প্রায় 10-12 বছর কেটে গেছে। রাজনীতির আবহাওয়া বদল হয়েছে অনেকটা, সবাই চাকরিতে, এখনো অফিস ফেরত সেই চায়ের দোকানে ওরা আড্ডা মারে। নীলা জেনে শুনেও কাউকে কিছু বলেনি একথা। সুরজিৎ মনে করে আর কেউ জানে না এসব। এই কবছরে পুরনো স্মৃতি অনেকটা চাপা পড়ে গেছে নতুনকে জায়গা করতে গিয়ে, প্রায় বিস্মৃতির গভীরে। বিয়ের আসরে সুরজিৎ সব বন্ধুদের আলাপ করিয়ে দিচ্ছে নতুন বউয়ের সঙ্গে, পাশে গর্বিত স্বামী হয়ে ফটো তুলছে সবাইকে নিয়ে। নিলয় নতুন বউয়ের হাতে উপহার তুলে দিয়ে সুরজিৎকে বলে, তোর বউকে দিলাম, তবে ওর মধ্যে তোর জন্য একটা আছে। বিয়েবাড়ি শান্ত হয়ে গেলে গভীর রাতে সুরজিৎ সবার আগে নিলয়ের সেই গিফট প্যাক খুলল, ভিতর থেকে এক টুকরো কাগজ বার করল, তাতে বড় বড় করে লেখা, 19 জুন, শুক্রবার 1970। এক ছটকায় সুরজিৎ সেই দিনটায় ফিরে গেল। ফুলশয্যার রাজ কখন যে কেটে যায় সুরজিতের জীবন টের পায় না। ভোরের আলো

এতক্ষণ আপনি শুনছিলেন সৌভিকের সঙ্গে গান মুসাফির। এই ঘন্টায় আমি আপনাকে নিয়ে হারিয়ে যাব রং বেরঙের এক নতুন দুনিয়ায়। হঠাৎ হারিয়ে যাওয়া, আচ্ছা আমরা যদি কখনো হঠাৎ করে হারিয়ে যাই কারোর ওপর অভিমান করে, সেই মানুষটার কি আমাদের খুঁজবে? এরকম হয়তো আমাদের সারাক্ষণ আমাদের মাথায় চলে যে যেই মানুষটার ওপর আমি অভিমান করে আছি এবং সেই মানুষটা কি আমাকে খুঁজছে বা খুঁজবে। আপনিও নিশ্চয়ই চাইছেন আপনার প্রিয় মানুষটা আপনাকে খুঁজুক বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন সেই মানুষটা আপনাকে খুঁজে বেড়াক, আর তার চোখে আপনি সেই খোঁজার স্বাদটা উপভোগ করুন। হয়তো সেই মুহূর্তেই পারবেন না, যখন আপনাকে খুঁজে পাবে সেই মুহূর্তে যখন আপনি আপনার প্রিয় মানুষটা বা যেই মানুষটার ওপর আপনি অভিমান করে আছেন তার চোখে যখন সেই রিফ্লেকশনটা দেখতে পাবেন সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আপাতত একটা গান শুনতে শুনতে হারিয়ে যাই সঙ্গে আমাদের সেই মানুষটা যার সঙ্গে আমি অভিমানের পাহাড়ে উঠে এক নতুন উদ্দেশ্যে রওনা দিয়েছি। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ফিরেলাম একটা মিউজিক্যাল ব্রেকের পর। আপনি শুনছেন রং বেরং অ্যানির সঙ্গে। কথা হচ্ছিল হারিয়ে যাওয়া নিয়ে। আমরা সবাই হারিয়ে যেতে ভালোবাসি এবং ছোটবেলায় আমরা সবথেকে বেশি হারিয়ে যেতাম গল্পের বইয়ের পাতায়। গল্পের বইয়ের চরিত্রদের মধ্যে যাপন করে হারিয়ে যেতাম সেই জায়গায়। গল্পের বইয়ের চরিত্রগুলো এতটাই কাছের ছিল এবং মনে হতো সেই চরিত্রটা যেটা আমি পড়ছি সেটা আমি নিজে। আর গল্পের বইতে হারিয়ে গেলে তো কোনো ক্ষতি নেই, কারণ আমরা অনেকেই পড়ার বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়তাম। আর এটা টের পাওয়ার সাধ্য হয়তো বাবা মায়েরও সেই সময় থাকতো না, বুঝে হয়তো ঠিকই যেত, কারণ মনে মনে পড়াটা ছোটবেলায় নট অ্যালাউড ছিল। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং। ফিরছি আরও কিছু গানের সঙ্গে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: ও জীবন ছাড়িয়া যাস নে মোরে,

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

ছোটবেলায় যেই ব্যাপারটা সব থেকে বেশি ভয় করত, বড় হওয়ার পর সেই বিষয়টাকেই আলিঙ্গন করতে ইচ্ছে করে, অর্থাৎ হারিয়ে যেতে ইচ্ছে করে। বড় হওয়ার সাথে সাথে আমাদের অনেক রকম প্রেশার আসে, কাজের প্রেশার, পরিবারের প্রেশার, প্রেমিক প্রেমিকার প্রেশার, যে প্রেশারটা ভীষণভাবে আমাদের হন্ট করে কিছু কিছু সময়, সব ক্ষেত্রে নয়, বিয়ের প্রেশার, কোনো না কোনো প্রেশার ঠিক আসছেই। আর যখনই প্রচুর প্রেশার আসে তখন মনে হয় একটু হারিয়ে যাই, একটু কোথাও নিজের মতো সময় কাটাই, একবার হলেও মনে হয় সব কিছু ছেড়ে হারিয়ে যাই। আমার তো ভীষণ হারিয়ে যেতে ইচ্ছে করে পাহাড়ে, কারণ পাহাড়ের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা আছে, একটা অদ্ভুত বন্ধুত্ব আছে আমার। আমার খুব ইচ্ছে করে আমি একা পাহাড়ে যাব এবং আমার যত মনের কথা সব আমি পাহাড়কে গিয়ে জানাবো। পাহাড় কিন্তু কখনো কাউকে ফেরায় না। আচ্ছা, আপনি কি কখনো পাহাড়ে হারিয়ে গেছেন, বা এমন কোনো মানুষের সঙ্গে পাহাড়ে গেছেন যেখানে আপনাকে খুঁজে পেতে কেউ চায়নি, বা আপনি কাউকে ধরা দিতে চাননি? শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: আপনিও নিশ্চয়ই হারিয়ে গেছেন গান শুনতে শুনতে। হ্যাঁ, আমাদের জীবনে এরকম অনেক মানুষ আছে যাদের কণ্ঠস্বর শুনলেই আমরা হারিয়ে যাই এক অন্য জগতে। কখনো গান শুনে হতে পারে, কখনো কবিতা শুনতে শুনতে হতে পারে, কখনো গল্প শুনতে শুনতে হতে পারে। কণ্ঠস্বরে অদ্ভুত মাদকতা থাকে, সেই কণ্ঠস্বর শুনলে আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, আপনারও নিশ্চয়ই এমন কোনো মানুষ আছে যার কণ্ঠস্বর শুনলে আপনি হারিয়ে যান? মনেই হচ্ছে একটু যদি জানাতে পারতাম অ্যানিকে, জানিয়ে দিন না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 4475039657712। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান আপনি কার কণ্ঠস্বর শুনলে হারিয়ে যান নিজের মতন করে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।
1: যদি

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন রেডিও বাংলা নেট.কম মন যখন নিরুদ্দেশ। অনেক সময় আমরা বিশেষ কোনো মানুষের ভাবনায় হারিয়ে যাই, সেই মানুষটাকে কল্পনায় নিয়ে আমরা হারিয়ে যাই, বা এমন কোনো জায়গায় নিজেকে নিয়ে উপস্থিত হই সেখানে হয়তো সেই মানুষটার কোনো অস্তিত্বই নেই কিন্তু তাও হারিয়ে যাই। এরকম হারিয়ে যাওয়ার নানান গল্প নিশ্চয়ই আপনারও আছে, আমাকে লিখে জানান 4475039657 12 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি আমাকে জানাবেন আপনি ঠিক কী কীভাবে কোন জায়গায় হারিয়ে গেছেন। এবার সময় এসেছে আমার হারিয়ে যাওয়ার, কারণ সময় বলছে এই একটা ঘন্টা শেষ। তাই আবার আসবো আগামীকাল আপনার সঙ্গে আড্ডা দিতে, আপনার হারিয়ে যাওয়ার গল্প শুনতে। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আর আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাতে থাকবেন আপনি কিভাবে কোথায় হারিয়ে গেছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিশ্চয়ই আপনার মনে আছে, তাও একবার মনে করিয়ে দিই 4475039657 12। তাহলে আজ আসি, কাল আবার কথা হবে। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম মন যখন নিরুদ্দেশ।

গরমে তেষ্টা মেটাতে কিংবা বার্গার বা ফ্রাইজের সঙ্গে যদি পাশে থাকে একটু ঠান্ডা পানীয়, তাহলে তো কথাই নেই। আর এই ঠান্ডা পানীয় বললেই প্রথমেই যে কথাটি মনে পড়ে যায় সেটি হলো কোকা কোলা, সেই কোকা কোলার জগৎ। আর সেই কোকা কোলা মিউজিয়াম নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা গল্পে গল্পে সোজা চলে যাব একেবারে আমেরিকার জর্জিয়ার ক্যাপিটাল অ্যাটলান্টাতে, যেখানে রয়েছে কোকা কোলা মিউজিয়াম বা ওয়ার্ল্ড অফ কোকা কোলা, যেখানে কোকা কোলার উৎপত্তি। আর সেখানেই রয়েছে সেই কোকা কোলার উৎপত্তির পেছনে লুকিয়ে থাকা সব ইতিহাস। আর সেই সব কিছু নিয়েই আমরা আজ কথা বলবো আমাদের পপকর্নের আড্ডায়। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কোলা বললেই মাথায় আসে কোকা কোলার কথা। আর সেই কোকা কোলার ইতিহাস রয়েছে কোকা কোলা মিউজিয়ামে। ওয়ার্ল্ড অফ কোকা কোলা রয়েছে ইউএস এর অ্যাটলান্টাতে। আর আজ আমরা গল্পে গল্পে রয়েছি সেই কোকা কোলার মিউজিয়ামে। শুনছেন রেডিও বাংলারে ডট কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা পপকর্নি। এই যে আমরা কোকা কোলা মিউজিয়ামের কথা বলছি, এটি রয়েছে একেবারে অ্যাটলান্টা শহরের মাঝখানে, যেখানে আমরা বলছিলাম জর্জিয়া অ্যাকোরিয়ামের কথা, ঠিক তার পাশেই কোকা কোলা মিউজিয়াম। আর তার উল্টো দিকে রয়েছে অলিম্পিক পার্ক, যেখানে 1996 সালে হয়েছিল অলিম্পিক গেমস। আর এই কোকা কোলা যে মিউজিয়ামটি, সেটি 20 একর এর একটা কমপ্লেক্স, আর সেটা তিনতলা বিল্ডিং। আর সেইখানে রয়েছে কোকা কোলার পুরো ইতিহাস, যেখানেই এই কোকা কোলার জন্ম। সেই যে এক ভিন্ন স্বাদের অসম্ভব, একেবারে যাকে বলে জনপ্রিয়তার শীর্ষে, সেই যে একটা সফট ড্রিঙ্ক তৈরি হয়েছিল, সেই সব কিছুই রয়েছে তার ইতিহাস নিয়ে এই মিউজিয়ামে। আর সেই সব গল্প শেয়ার করব আপনার সঙ্গে। তবে এখন শুনব গান। ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

1886 সালে ডক্টর জন এস পেম্বারটন, যিনি একজন অ্যাটলান্টার ফার্মাসিস্ট, তিনি এমন এক অদ্ভুত সফট ড্রিঙ্ক তৈরি করেন, এক বিশেষ ফ্লেভারযুক্ত সিরাপ ব্যবহার করে, যেটা বিপুলভাবে জনপ্রিয় হয়েছিল, আর সেটাই হলো কোকা কোলার জন্ম। আর সেই কোকা কোলা, যার আস্ত একটা মিউজিয়াম রয়েছে ইউএসএর অ্যাটলান্টা শহরে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর আমি অনামিকা রয়েছি পপকর্ন নিয়ে। আর আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি এই কোকা কোলা মিউজিয়াম নিয়ে, যেখানে রয়েছে কোকা কোলার জন্মের ইতিহাস, কিভাবে এই ফর্মুলা তৈরি হয়েছিল আর সেটা কিভাবে লকারে রাখা হয়েছে, সেই সব কিছুও রয়েছে এই মিউজিয়ামে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে দেখার আরো অনেক কিছু, কোকা কোলার যত বিজ্ঞাপন রয়েছে সব কিছুই রয়েছে এখানে। এখানে কোকা কোলার যে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশে যে কোকা কোলার রয়েছে তার টেস্ট করার ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানে। সেই গল্প শেয়ার করবো আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

কোকাকোলা বা ওয়ার্ল্ড অফ কোকাকোলা রয়েছে আমেরিকার অ্যাটলান্টা শহরে, আর আজ আমরা পপকর্নের আড্ডায় গল্পে গল্পে পৌঁছে গেছি সেখানে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা এই যে কোকাকোলা মিউজিয়াম নিয়ে কথা বলছি, যেখানে রয়েছে কোকাকোলার ইতিহাস, কিভাবে এই যে কোকাকোলার ফর্মুলা তৈরি হয়েছে, সেগুলো কি কি, সেখানে কেমিক্যালস তৈরি করার জন্য কি কি কেমিক্যালস ব্যবহার করা হয়েছে, সেই সব কিছুই কিন্তু রয়েছে এখানে। আর এখানে সেই যে ভল্টের মধ্যে কিভাবে কোকাকোলার এই ফর্মুলা রাখা হয়েছে সেটাও খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের যে কোকাকোলার বিজ্ঞাপন বহু বছর ধরে যেগুলো চলছে সেগুলোও কিন্তু এখানে দেখানো হয়েছে। এখানে 10 মিনিটের একটা ফিল্মেরও ব্যবস্থা করা হয়েছে যেই কোকগুলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রয়েছে। আর এখানে আরও একটি মজার জিনিস যেটা রয়েছে সেটা হলো টেস্টস অফ দ্য স্টেটস। বিভিন্ন জায়গায় যে 22 রকমের ডিফারেন্ট সফট ড্রিঙ্ক ব্র্যান্ড রয়েছে কোকাকোলার, সেগুলো টেস্ট করার ব্যবস্থা রয়েছে এখানে। আর সেখানে প্রতিটি ফাউন্টেনের মধ্যে সেই ব্র্যান্ডের নাম দিয়ে কোন দেশে সেটা পাওয়া যায় সেটাও কিন্তু লিখে রাখা হয়েছে। কারণ কোনো কোনো ব্র্যান্ড আছে যেগুলো আঞ্চলিকভাবে শুধুমাত্র সেই দেশেই পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না। যেমন ইন্ডিয়া বলে লেখা রয়েছে যেখানে, সেখানে রয়েছে থামস আপ। আর এই যে থামস আপের স্বাদ মনে করতে করতেই বরং চলুন শুনে নিই আমরা পরপর দুটো গান, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

পরপর দুটো গান শুনে ফিরে এসেছি আমি অনামিকা পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আজকে আমাদের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি কোকাকোলা মিউজিয়াম বা ওয়ার্ল্ড অফ কোকাকোলা নিয়ে, যেটা রয়েছে ইউএসএর অ্যাটলান্টা শহরে, একদম যেটা জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে আমরা কালকে কথা বলছিলাম। জর্জিয়া অ্যাকোরিয়ামের একদম পাশে এই কোকাকোলা মিউজিয়াম, আর সেখানেই রয়েছে কোকাকোলার ইতিহাস। আর সেই সব গল্প করতে করতেই আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো বিদায় নিতে হবে, তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক একই সময় আবার চলে আসবো আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। শোনাবো এই আমেরিকার জর্জিয়া রাজ্যের আরও একটি গল্প, পৌঁছে যাব গল্পে গল্পে আমরা সেখানেও। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নির্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: Next participants, Ritupala Sengupta and Monami Ghosh. Yes!

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।